সন্ন্যাসী আর নাই। সেই রণনিপুণ বীর মূর্তি, সৈন্যাধ্যক্ষের মুণ্ডঘাতির মূর্তি আর নাই। এখনই সে গর্বিতভাবে যে মহেন্দ্রকে তিরস্কার করিতেছিলেন, সেই মূর্তি আর নাই। যেন জ্যোৎস্নাময়ী শান্তিপালিনী পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তাহার চিত্তের বিশেষ স্ফূর্তি হইয়াছে। সমুদ্র যেন চন্দ্রদয়ে হাসিতেছে। ভবানন্দ হাস্যমুখে বাংময় প্রিয় সম্ভাষী হইলেন, কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দের কথোপকথনের অনেক উত্তম করিলেন, কিন্তু মহেন্দ্র কথা কহিল না। তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কে? জিজ্ঞাসা করিল, কে কে মাতা? উত্তর না করিয়া ভবানন্দ গাহিতে লাগিলেন, সুপ্রজ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল সৌভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলিলেন, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র, ঘর বাড়ি কিচ্ছু নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন, তবে তবে আবার কাও? ভবানন্দ গাহিলেন, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম সুব্রজ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল সৌভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাং বরদাং মাতরম সপ্তকোটিকণ্ঠ কলকল নিনাদ করালে দিশপ কটিভুজই ধৃত কর করালে অবুল কেন মায়াত বলে বহুবল ধারিণীম নমামি তারিণীম রিপুদল বারিণীম মাতরম তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি রীতি তুমি মর্ম ত্বং হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গরি মন্দিরে মন্দিরে ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যায়নী নমামি ত্বং নমামি কমলাং অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং মহেন্দ্র দেখিল দস্যু গাইতে গাইতে কাঁদিতে লাগিতেছে। তখন মহেন্দ্র সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, তোমরা কারা? ভবানন্দ বলিল, আমরা সন্তান। সন্তান? কার সন্তান? মায়ের সন্তান। মায়ের সন্তান? ভালো। সন্তানে কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি! আমরা চুরি ডাকাতি করি না। এই তো গাড়ি লুঠিলে, সে কি চুরি ডাকাতি? কার টাকা লুঠিলাম? কেন, রাজার? রাজার! এই যে টাকাগুলো সে লইবে, টাকায় তার কি অধিকার? রাজার রাজভাগ? সে রাজা রাজ্য পালন করে না, সে আবার রাজা কি? তোমরা সিপাহীর তোপের মুখে কোন দিন উড়িয়া যাইবে দেখিতেছি। অনেক সিপাহী দেখিছি, আজও দেখিলাম। ভালো করে দেখুনি, একদিন দেখিবে। না হয় দেখলাম, একবার বই তো আর দুবার মরব না। তাই ইচ্ছে করিয়া মরিয়া কাজ কি? মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলিয়া আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম সবই যা তুমিও তা, কেবল দুধ ঘির জম। দেখো, সাপ মাটিতে বুক দিয়া হাঁটে, তাহা অপেক্ষা নীচ জীব আমি তো আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলে সেও ফনা ধরিয়া ওঠে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? যত দেশ আছে মগধ,

মিথিলা, কাশি, কাঞ্চি, কাশ্মীর, কোন দেশে এমন দুর্দশা? কোন দেশের মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মরা খায়? কোন দেশের মানুষের সিন্ধুকে টাকা রাখিয়া সোয়াস্তি নাই, পেট চিরে ছেলে বার করে পেটে, সকল দেশের রাজার সঙ্গে খড়ক্ষণাবেক্ষণের সম্বন্ধ? আমাদের যদি এখান থেকে না বিদ্রোহ করি তাহলে দাঁড়াবে কেমন করে? মেরে তুমি একা দাঁড়াবে? একা এক চরে নাকি? দস্যু গাহিল, সপ্ত কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, দেশপ্ত কোটি ভুজই ধৃত কর করালে, অবলা কেন মা এত বলে? কিন্তু দেখিতেছি তুমি একা কেন? এখনই তো 200 লোক দেখিয়াছ, তাহলে কি সকলে সন্তান? সকলেই সন্তান, আরো কত আছে? এমন হাজার হাজার, ক্রমে আরো বাড়িবে, না হয় 10-20 হাজার হলো, তাতে কি? পলাশীতে ইংরেজের কজন ফৌজ ছিল? ইংরেজ আর বাঙালিতে নয় কিসে? গায়ের জোরে কত হয়? গায়ে জিয়াদা জোর থাকলে গোলা কি জিয়াদা ছোটে? এই বলিয়া ভবানন্দ এবং মহেন্দ্র কথাবার্তা বলিতেছিল।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

सकता है 9903659992। ভোরের হাওয়ায় রেডিও বাজে, মনটা যায় ভোরে, শুক্র শনি রবির সকাল আসে নতুন স্বপ্ন ধরে, চিরন্তনীর কথায় জাগে সাহস, মুছে যায় ক্লান্তি, সুরের সাথে মোটিভেশন, হৃদয়ে পায় শান্তি, সুন্দর গান আর সুন্দর বাণী, ভোরটা হয় অনন্ত রঙে রং মিলান্তি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সৌভিক। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, দিল রক্ত দিল প্রাণ শত শত অমর শহীদ বীর, ভারত স্বাধীন হওয়ায় উন্নত হলো আমাদের এ শির, চিরন্তনীর আসরে আজ অমর শহীদদের করি স্মরণ, দেশকে ভালোবেসে যাব আমরা আজীবন। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত দাদা ভাই, আজকের অনুষ্ঠান শুনছি ভালো লাগছে, জয় হিন্দ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শাওরাগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান আর নতুন গল্প, খুব ভালো লাগছে আজ আনন্দ মঠের সুন্দর গল্প, অনেকদিন পর এই পড়া গল্প শুনছি, তবুও এই পড়া গল্প তবুও আজ আপনার কণ্ঠে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেঞ্জতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, উজ্জ্বল সাথে হচ্ছে উজ্জ্বল চিরন্তনী আসরে, শুভ এই দিবসের শুক্রবারের বাসরে, স্বাধীনতা দিবসের ঠিক আগের ভোরে, আনন্দ মঠের কথন আনলে সবার দোরে, সপ্তাহের প্রথম চিরন্তনীতে আলোয় ভোয়ারার কথন, নিত্য নবসুধা পেতেই তোমাতে করি যাপন, ঋষি কবির শ্রেষ্ঠ সৃষ্টি চিরকালের কৃষ্টি, দেশাত্মবোধক কথা গানে স্বচ্ছ হোক সবদৃষ্টি, জীবন মানে ওঠা পড়া তা তো সবাই জানি, ব্যথা ভরা যাপনেতেই হৃদয়ের কথন মানি, উদাত্ত কণ্ঠে পেলাম অপূর্ব এই পঠন, জীবনের হরেক দ্বন্দ্ব যোঝার পথই যাপন, নতুন পাওয়ার ধারা পেলাম তোমা থেকে, আনন্দমঠ আনলে তুমি সোনালে বৈচিত্র্য রেখে, দেশ মাতার শ্রীচরণে জানাই আমার প্রণতি, অনেকদিন থাকবে জেগে এই নিবেদনের স্মৃতি, আসুন সবে সাপ্তাহিক এই মধুর যাপন সাথে, সপ্তাহের তিনটি দিনে ভোরবেলাকার প্রাতে। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বলদা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠ শুনে খুব ভালো লাগলো, যে উপন্যাসে বিপ্লবী আনন্দের অনুপ্রেরণার ভিত্তি রচনা করেছিল, বন্দে মাতরম মন্ত্রে উজ্জীবিত হয়েছিল ভারত মাতার সন্তান সূর্য, বিনয় বাদল প্রীতিলতা দীনেশ বাঘাজ্যোতি নেতাজি ক্ষুদিরাম মাতঙ্গিনী তাদের প্রতি কৃতজ্ঞতা, বন্দে মাতরম ভবানী শঙ্কর রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দাদা ভাই, আনন্দমঠ শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর রিয়েলি ইউনিক, ইউর প্রেজেন্স অলওয়েজ চার্মস মি, আনন্দ কুমার কর ধর্মপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে পাঠ, অপূর্ব অসাধারণ ভীষণ ভালো লাগছে, বন্দে মাতরম মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, বন্দে মাতরম। সুপ্রভাত উজ্জ্বল ভট্টাচার্য, আত্মমগ্ন আনন্দ পাঠ শুনিতে শুনিতে 1176 বঙ্গাব্দে চলিয়া গিয়াছি, বার্তা লোপ পাইয়াছে, চিরন্তনীর এই উপহার অসাধারণ, বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় উজ্জ্বল ভাই, অসাধারণ নাটকীয় উপস্থাপনায় শুনলাম আনন্দমঠ উপন্যাস, এই দেশের মাটিতে জন্মেছে এটাই সৌভাগ্য, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, জয় হিন্দ, বন্দে মাতরম, শিবপ্রাসাদ পুয়াগড় হরিপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। কমলেন্দু দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, জয় হিন্দ, ধন্যবাদ আপনাকেও। শুভ সকাল, ঘুম ভাঙানো শুক্রবারের চিরন্তনী চিরদিন জেগে থাকুক, উজ্জ্বলবাবুর উপস্থাপনা খুব ভালো লাগলো, আগামীকাল 15 আগস্ট শনিবার বিপ্লবীদের জানাই অমর রহে, আমি শিবশঙ্কর সাঁত পুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি, ধন্যবাদ আপনাকেও। লিখছেন মিন্দু চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে, সুপ্রভাত জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তো ভারত মাতা, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এরপরে বার্তাগুলো একটু পড়ে নিয়ে থেকে লিখেছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, সুমধুর প্রভাতী সেতারের সুরে চমৎকার সকালবেলার আলোতে চিরন্তনীর পরিবেশ অতুলনীয়, তুলনা হয় না, বন্দে মাতরম ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। বেলঘড়িয়া থেকে লিখছেন পায়েল ব্যানার্জি, স্বাধীনতার আলো জ্বলুক সবার প্রাণের মাঝে, হৃদয়ের এই দীপ্ত আলো জ্বলুক সকল।

কাজে এই হৃদয় যেন খুঁজে পায় প্রতিবাদের ভাষা, সবার মনে দেখা দিক নতুন আলো আসা, মানুষের পাশে দাঁড়ানোর এই প্রতিজ্ঞা থাকুক প্রাণে, স্বাধীনতার গান গাই ভোরের গানে গানে, মঙ্গল শঙ্খ উঠুক উঠল বেজে, স্বাধীন আমরা জানি, কেটে যাক যত বাধা কাটুক শঙ্কা গ্লানি। পায়েল ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে পায়েল। এরপর লিখছেন উজ্জ্বল ভাই, স্বাধীনতা দিবসের প্রাককালে আগাম শুভেচ্ছা জানাই আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। তোমার আনন্দমঠ পরিবেশনায় মন ভরে যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুমন মজুমদার কাশীপুর থেকে লিখেছেন গুড মর্নিং, আজকে মনে হয় প্রথম আপনার বার্তা পেলাম, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন ধীরেন পাল, কি বলবো, অসাধারণ অসাধারণ লাগলো দাদা, ধন্যবাদ ছাড়া আমার তো জানানোর কিছু ভাষা নেই ভাই। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আসলে একটা বিরাট উপন্যাস। আসলে বঙ্কিমচন্দ্রের এই লেখাগুলো যখন পড়ি বা পড়ছিলাম, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কি সুন্দর করে ছবিগুলো আঁকা, আসলে শুদ্ধ ভাষায় লেখা। আমরা এখন যেমন চলিত ভাষায় কথ্য ভাষায় কথা বলি এবং পড়ি বইয়ের, তখন সেই ভাষাটা ছিল না, কিন্তু তাতে কোনো জায়গায় কোনো রকম বিন্দুমাত্র অসুবিধা হয় না বুঝতে এবং সেই ছবিটাকে আস্বাদন করতে। এবং সবথেকে বড় কথা, এই আনন্দমঠের বন্দে মাতরম এই মন্ত্রটি সেই সময় বিপ্লবীদের উচ্চারিত যেন বীজ মন্ত্র হয়ে উঠেছিল। বন্দে মাতরমের গল্প আপনাদের শুনিয়েছি কিভাবে লেখা হয়েছিল বন্দে মাতরম। আর আজকে আপনাদের এই বার্তাগুলো আমি ভাবছিলাম যে পড়তে পারবো কি না, কারণ কতটা পড়বো কি পড়বো কোনো আগে থেকে ঠিক ছিল না। তবে পড়তে পড়তে একটা মোটামুটি জায়গায় এনে শেষ করা হলো। এরপরে পরের দিন রোববার দিন আবার কিছুটা অংশ আপনাদের শোনাবো আনন্দমঠের। তবে এই মুহূর্তে একটা ছোট্ট গান শুনে নিই, তারপরে ফিরে আসছি আবার কথায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আপনাদের আরও কিছু বার্তা রয়েছে, সেগুলো একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, অবশ্য সময় একদম প্রায় হয়ে গেছে। আনন্দমঠ শোনা হইল, ভালো লাগিল, সাথে ছিলাম। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন। লিখেছেন তপতি দিহীন মঠ থেকে, আজ শুক্রবারের চিনোদিনতে আনন্দমঠ শুনলাম, অসাধারণ পরিবেশনা, মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। স্বাধীনতার প্রাক্কালে এই গল্প শুনতে খুব ভালো লাগলো, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। হাটপুকুর রামরাজা তলা থেকে পার্থসারথী ঘোষ লিখেছেন, দাদাভাই আনন্দমঠ পাঠের মাধ্যমে আপনি যে ছবি আমাদের মনশ্চক্ষে তুলে তুললেন সত্যি অপূর্ব, মনে হচ্ছে প্রথম আপনার বার্তা পেলাম, খুব ভালো লাগলো। আর কি লিখেছেন দেখে নিই, সময় প্রায় শেষ। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি থেকে একটা সুন্দর কবিতা লিখেছেন, যদিও পড়ার সময় নেই। আর লিখেছেন কে, আর কে লিখেছেন, আপাতত আর কেউ নেই, তবে সময় তো একদম হয়ে গেছে। এরপরে আর পি অপেক্ষা করছে আপনাদের জন্য, ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, ইন্দ্রাণী ভট্টাচার্য, চিরন্তনীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। আর 16 তারিখে আমি আবার ফিরে আসব, আনন্দমঠের পরবর্তী কিছু অংশ শুনতে রইল। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
0: আজকে এই প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস। আজ 14 আগস্ট, আগামীকাল ভারতের 80তম স্বাধীনতা দিবস, যাদের জন্য এই স্বাধীনতা, সেই সমস্ত বীর সংগ্রামী বিপ্লবীদের কথা আজ প্রভাত বিনায়। প্রত্যেকেই তাদের জীবনের প্রায় শেষ মুহূর্তে তাদের মনের কথা ভাগ করে নিয়েছেন আত্মীয় পরিজনদের সঙ্গে, কখনো মা, কখনো ভাই, কখনো বা বৌদি, এবং সেই কথা লিখে রেখেছেন তাদের চিঠিতে। আজ প্রভাত বিনায় বেশ কয়েকজন বিপ্লবীর প্রায় শেষ মুহূর্তে লেখা সেই চিঠি নিয়ে বসেছি আমি, শোনাবো আপনাদের আজ বিপ্লবীদের চিঠি, বা বলতে পারেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের, এই বাংলার বিপ্লবীদের শেষ চিঠি।

আজকের প্রভাত বীণা বলেছে যে আজ বাংলার বিপ্লবীদের শেষ চিঠি, তাই নিয়েই বসেছি আপনাদের সামনে।

বিপ্লবী রামকৃষ্ণ রায়, জন্ম ১৯১২, মৃত্যু ১৯৩৪, অর্থাৎ মাত্র ২২ বছরের জীবন। ছাত্রাবস্থায় গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ, দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন, জেলা শাসক বর্জ সাহেবকে হত্যার সঙ্গে যুক্ত ছিলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করে বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। মেদিনীপুর সেন্ট্রাল জেলে তার ফাঁসি হয়েছিল। সেই সেন্ট্রাল জেল থেকে ১৯৩৪ দোসরা অক্টোবর মাকে লিখছেন বিপ্লবী রামকৃষ্ণ রায়, শ্রীচরণেষু মা, বহুদিন হল আপনার কোনো কুশল সংবাদ পাইনি, আশা করি কুশলে আছেন। মা, আজ আমার হৃদয়ে কি সুখ যে অনুভব করছি তা আমি নিজেই বুঝতে পারছি না, কি যেন আলো দেখিয়ে বলছে আয় আয় ফিরে আয়, ওখানে তোর স্থান হবে না, এই অনন্তের কোলে তোর স্থান। তার ডাকে আত্মহারা হয়ে ছুটে চলেছি, কোথায় চলেছি ও কেন চলেছি তা তো কিছুই জানি না। মা গো, আপনাকে ছেড়ে যাচ্ছি বলে আপনি দুঃখ করবেন না, কারণ এখানে যারাই এসেছে তাদেরই ফিরে যেতে হবে। এই পৃথিবী ঠিক যেন একটি বাজার স্বরূপ, বাজার করুক বা না করুক ফিরে যেতেই হবে। যার ইচ্ছাতে এ পৃথিবী চলছে সেই অনন্ত পুরুষ, যার অঙ্গুলি হেলনে সমস্ত দুনিয়া ওলট পালট হয়ে যেতে পারে, তার ডাক এলে সকলকেই চলে যেতে হবে। তাঁরই ইচ্ছা হবেই পূর্ণ সকল জীবন মাঝে। মা গো, আমি আপনার হতভাগ্য সন্তান, পৃথিবীতে এসে কেবল আপনাকে দুঃখ এবং অশান্তিই দিয়ে গেলাম, আপনার প্রতি আমি কোনো কর্তব্যই করতে পারলাম না, তার জন্য আমায় ক্ষমা করবেন। বহু তপস্যা ও আরাধনার পর আমি আপনার মতো মা পেয়েছিলাম, কিন্তু বিধাতা আমায় বেশি দিন আপনার চরণে স্থান দিলেন না। মা, আজ পর্যন্ত দুঃখ ও কষ্ট দিয়েই গেলাম, শুধু এই আশা নিয়ে গেলাম আপনার মতো মা জন্মে জন্মে যেন পাই। মা গো, আমার শুধু মনে হয় যে আপনি আমার জন্য চিন্তা করে পাছে শরীর নষ্ট করেন তা যেন না হয়, তাহলে আমি শান্তি পাব না। গনা, ভুজঙ্গ, খোকন, ডলি ও মিজদার খোকা এদের দেখে আমাকে ভুলতে চেষ্টা করবেন, এই আমার অনুরোধ। আপনি আমার শত কোটি ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করবেন। আমি তবে এবারের মতো আসি। মা, আপনার কোল হতে চিরবিদায় নিয়ে চললাম, গীতাটি দিয়ে গেলাম, প্রণত আপনার স্নেহের রামকৃষ্ণ।

আগামীকাল ভারতের 80তম স্বাধীনতা দিবস। ঠিক তার আগের সকালে আজ প্রভাত বিনায় আমি তাপস আমাদের বাংলার বিপ্লবীদের লেখা শেষ চিঠির পাতাগুলো খুলে বসেছি। শুরু করেছিলাম বিপ্লবী রামকৃষ্ণ রায়ের লেখা মায়ের কাছে চিঠি দিয়ে। এরপরের চিঠিও মাকেই লেখা। রামকৃষ্ণ রায় মাত্র 22 বছরের জীবন, আর এবারে যার চিঠি তার জীবন 21 বছরের। 1911 জন্ম, প্রয়াণ 1932। তিনি ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ। ছাত্রী হিসেবে ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বোর্ডের আইএ পরীক্ষায় মহিলাদের মধ্যে প্রথম হয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে অংশগ্রহণের মধ্য দিয়ে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের সূচনা। 1932 সালের জুন মাসে মিলিটারির সঙ্গে সংঘর্ষ বাধে। সূর্য সেন এবং তিনি জঙ্গলের অভ্যন্তরে আত্মগোপন করে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিলেন। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে তাঁরই নেতৃত্বে। একজনকে নিহত ও কয়েকজনকে আহত করে অক্ষত দেহে ফিরে এসেছিলেন। করাপুরে ইংরেজ পুলিশের দমন পীড়ন ও স্বীকারোক্তি আদায়ের জন্য নির্মম অত্যাচার তাকে সহ্য করতে হয়নি, কারণ পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি। প্রীতিলতা বাদ্যেদার ২৪শে সেপ্টেম্বর ১৯৩২ মাকে লিখছেন, মা গো, তুমি আমায় ডাকছিলে। আমার যেন মনে হল তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভিসে যাচ্ছে। মা, সত্যি কি তুমি এত কাঁদছ?

আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে। মা, আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটিবার তোমায় দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে তুমি ভুল বুঝো না। মা গো, তুমি এমন করে আর কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা, দেশ যে পরাধীন, বিদেশীর অত্যাচারে জর্জরিত দেশবাসী, দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, উৎপীড়িতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, তুমি আর চোখের জল ফেলো না। এই পৃথিবী থেকে যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড়ই ব্যথা দিয়ে এসেছি মা, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো মা। এতে তোমার রানী প্রীতিলতা বাদ্যেদার।

0: রাত্রির আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বীণায় আপনাদের সঙ্গে আমি তাপস, আর আজ ভাগ করে নিচ্ছি আমাদের বাংলার স্বাধীনতা সংগ্রামীদের শেষ চিঠি। আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস, তাকে মনে রেখেই আপনাদের শুনিয়েছি বিপ্লবী রামকৃষ্ণ রায় এবং প্রীতিলতা ওয়াদ্দেদার দুজনেই মাকে লিখেছেন তাদের শেষ চিঠি। একজনের আয়ু 22, একজনের 21। এবারে যার চিঠি পড়ব তার আয়ুষ্কাল মাত্র 20। জন্ম 1913, মৃত্যু 1933। ছাত্রাবস্থায় যোগ দেন বিপ্লবী দলে। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে হত্যা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ডগলাস সাহেবকে আক্রমণকালে সঙ্গে ছিলেন আরেক বিপ্লবী প্রভাংশু শেখর পাল। ঘটনাস্থলেই রিভলভার সহ গ্রেপ্তার হন তিনি। অনুসন্ধান করে জানা যায় তার রিভলভারের গুলিতে ডগলাস নিহত হননি। বহু চেষ্টা করেও ইংরেজ সরকারের পুলিশ তার মুখ থেকে সঙ্গী বিপ্লবীর নাম জানতে পারেনি। বিচারে তার ফাঁসি হয়। তিনি মেদিনীপুরের প্রদ্যোত ভট্টাচার্য। তার শেষ চিঠিতে মাকে লিখেছেন অসংখ্য কথা, দীর্ঘ সে চিঠি। তার দুটি অংশ, নির্বাচিত দুটি অংশ আপনাদের পড়ে শোনাব। মাঝে একটি গানের সঙ্গ সহ মা মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে লিখছেন প্রদ্যোত ভট্টাচার্য। মা, আমি যে আজ মরণের পথে আমার যাত্রা শুরু করেছি তার জন্য কোনো শোক করো না। আর আমাদের ভাইদের বলো যে আমি আমার অসমাপ্ত কাজের ভিতর আমার হৃদয় রেখে গেলাম। আমার জন্য দুদিন চোখের জল ফেলে ভুলে যাওয়ার চেয়ে আমার সেই

অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করলে আমার ঢের বেশি তর্পণ করা হবে এবং আমার আত্মাও তাতে বেশি পরিতৃপ্ত হবে। আজ যদি কোনো ব্যারামে আমায় মরতে হতো তবে কি আফসোসে না থাকতো সকলের মনে? কিন্তু আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি, তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে, মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে। ফাঁসির কাঠটা আমার কাছে ইংরাজের একটা পুরনো রসিকতা বলে মনে হচ্ছে। আমার এই অন্তরের কথাটা তোমার এই অন্তরের প্রতিধ্বনি। মা, তুমি কিন্তু আমার কাছে কাজের কোনো কৈফিয়ত চাইতে পারবে না। তুমি হয়তো জানো না, তোমারই নিজের প্রয়োজনে আমাদের সৃষ্টি করেছ, কিন্তু তোমাকে আমরা জানিয়ে যাচ্ছি, আমরা হাজার হাজার বছর ধরে তোমাদের অর্থাৎ বাংলার মায়েদের মনে সম্পূর্ণ অজ্ঞাত সারেই সৃষ্টি হচ্ছিলাম। আজ ধীরে ধীরে আমরা আত্মপ্রকাশ করছি, আর আমি চিরদিনই জানি যে আমি বাঙালি বা ভারতবাসী আর তুমি বাংলা বা ভারতবর্ষ একই পদার্থ, কোনোদিন আলাদা করে ভেবে উঠতে পারিনি। তাই কোনো বিপদ শঙ্কাই আজ আমায় ঠেকিয়ে রাখতে পারেনি। যুগ যুগ ধরে তুমি যে অপমান লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করে এসেছ, মাটিতে মুখ থুবড়ে বোবা গরুর মতো মার খেয়েছ, তারই বিরুদ্ধে তোমার মনে যে বিদ্রোহের ধারা অন্তঃসলীলা ফলগুর মতো বয়ে যাচ্ছিল, সেই পুঞ্জীভূত বিদ্রোহই আমি। সেই বিপ্লব আজ যদি আত্মপ্রকাশ করে তবে তার জন্য চোখের জল ফেলবে কেন?

মা, তোমাকে কেউ যদি আমার চোখের সামনে নির্যাতন করে এবং আমি যদি পাগলের মতো লাফিয়ে না পড়ে বিচার করতে বসে যাই, এতে কোনো সুরাহা হবে কি না, এতে কতখানি বিপদ আছে, একলা ওর সঙ্গে পারব কি না, কিংবা সামনে কোনো থানা থাকলে এজাহার দিয়ে পরে সেই পলাতক অত্যাচারীর সন্ধান নিয়ে বেটাকে জেলে দেওয়া কিংবা সম্মানজনক আপোষ মীমাংসা করা যাবে কি না, আর অত্যাচারী যদি ধরা না পড়ে তবে কোন খবরের কাগজে তীব্র প্রবন্ধ লেখা যায়, ইত্যাদি করে আমি ধীর মস্তিষ্কের ও বুদ্ধিমত্তার পরিচয় দেব সত্য, কিন্তু সঙ্গে সঙ্গে মাতৃদেহটা কি ছিছি করে বলে উঠবে না, ছেলেবেলায় বুকের দুধের সঙ্গে বিষ দিয়ে কেনই ক্লেদের পিণ্ডটাকে মেরে ফেলিনি?

তোমার অর্থাৎ ভারত মাতার অপমান যথেষ্ট হয়েছে, আর চোখের জল ফেলে অপমানের ভার বাড়াব না। বেশি আর কি বলবো, জীবনে অনেক আশাই ছিল দেশের মধ্যেই আমাদের আদর্শটাকে অন্ত্রে অন্ত্রে ছড়িয়ে যাব, নবযুগের কুসংস্কার মুক্ত ভাব নিয়ে জাতিকে ও সমাজকে নবরূপ দেব।

কিন্তু আশ্চর্য মানুষের জীবন। হঠাৎ ডাক এলো, আমাকে যেতে হলো, কিন্তু এ কথা মনেও স্থান দিও না মা, যে আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত চিন্তা সমস্ত আশাও লোপ পেয়ে গেল, সব রয়ে গেল আমার বাংলার ছেলে মেয়েদের মনে আর আমার বাংলার মায়েদের অন্তরে। বাংলার ভূমি এত উর্বরা যে তার ফসল উপচে পড়ছে, এবছরে অগ্রহায়ণে যে ফসল অঙ্কুর না হতে হতেই শুকিয়ে গেল, আসছে হেমন্তে এসে দ্বিগুণ হয়ে উঠবে, পরের ফসল দেশের মধ্যে সোনা ছড়িয়ে দেবে। তোমার কাছ থেকে বিদায় নেবার কিছুই নেই, যেটুকু বলেছি বড় হলে আরো ভালো করে বলতে পারতাম, কিন্তু আর কেউ এই একটু মুখের কথা বুঝুক বা নাই বুঝুক, তুমি কিন্তু সম্যক রূপে বুঝবে, কেননা এটা তো তোমারই অন্তরের কথা। মা, তোমার প্রদ্যোত কি কখনো মরতে পারে? আজ আমি আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ লক্ষ প্রদ্যোত তোমাদের দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয় অমর হয়ে। বন্দে মাতরম।

100.1 FM গোল্ডের প্রভাত বিনায় আমি তাপস। আজ ভারতের 80তম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমাদের বাংলার বিপ্লবীদের শেষ চিঠি। বিপ্লবী রামকৃষ্ণ রায়, প্রীতিলতা ওয়াতেতার এবং প্রদ্যোত ভট্টাচার্য তিনজনেই চিঠি লিখেছিলেন তাদের মাকে, সেই চিঠি পড়েছি। এবারে এ যার চিঠি, তিনি ব্রজকিশোর চক্রবর্তী। জন্ম 1913, মৃত্যু 1934। ছাত্রাবস্থায় আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন, বিপ্লবী দলের সক্রিয় সদস্য ছিলেন। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট বার্জ সাহেবকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত হয়ে ফাঁসি হয়েছিল। মেদিনীপুর সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। সেখান থেকেই তিনি লিখছেন 2 অক্টোবর 1934, মাকে লিখছেন শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। মা, আপনার পত্র পাইয়াছি। মা, যদিও আমি আপনার আধার ঘরের আলো ছিলাম এবং যদিও এই ভারতের মহামানবের সাগর তীর হতে, এই সপ্তেছির দেশ হতে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তথাপি আমি নিশ্চিত করে বলে যাচ্ছি, আপনার ঘর কখনো অন্ধকার হবে না। এই যোগ সাধন রহস্য বইটি আপনার জন্য দিয়ে গেলাম। যদিও আপনার বয়স আধিক্য ও অর্থাভাব আপনার শোককে বাড়িয়ে তুলবে, তথাপি আমার বিশ্বাস চাঁদের আলো, মধুর বাতাস, আকাশের পাখিরা গান গিয়ে বলবে ক্ষুদ্র হৃদয়ে দৌর্বল্য পরিত্যাগ করিয়া উঠো। মা, আপনার মতো গুণবতী মায়ের কোলে জন্মগ্রহণ করেও ভগবানের কাজ, পাঁচজনের কাজ কোনো কিছুই করতে পারলাম না, এই জন্য আপনাদের নিকট ক্ষমা চাইছি। আপনাদের নিকট যে স্নেহ ভালোবাসা পেয়েছি তার জন্য আমি ধন্য। মা, আপনি, ঠাকুরমা, দিদিমা, পিসিমা, কাকিমা এবং আর আর গুরুজনদের বলবেন তাঁদের নিকট আমার অক্ষমতার জন্য ক্ষমা চাইছি, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং শেষ বিদায় চাইছি। মা, ফিরে আসবার যদি কোনো পথ থাকে তবে এই সব পেয়েছির দেশে ফিরে আসব, তখন চরণে স্থান দেবেন আমার মা। মা আমার প্রণাম নিন, তবে আমি যাই গো, তবে যাই। ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন বেজা বলে, বলবো আমি নাই গো, বেজা নাই, মা গো চাই। এতে আপনাদের স্নেহের প্রণত ব্রজকিশোর চক্রবর্তী।

আমরা কেউই তো ছাড়ব না। এ দেশ আমার মা, আমাদের মা। আমাদের স্বাধীনতা সংগ্রাম করতে কয়নি, কিন্তু যারা এই লড়াইয়ে নেমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে শেষ করব আজকের প্রভাত বিনা। আমি তাপস, ফিরব সকাল 8:30 মনের মেলোডি নিয়ে।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in। সূর্যঘর
4: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আছে কি একটা দেশ নাই যার সীমানা। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান দিয়ে শুরু করলাম আজকের মনের মেলোডি। আর আজকের মনের মেলোডিতে সঙ্গে আমি তাপস। যে গানটা আমরা শুনছিলাম সুনীল বরণের কথা আর অলোকনাথদের সুরে। তো এই যে দেশ, দেশের খোঁজ, আমাদের মনের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি আমাদের কর্তব্য, এই

অনেক কিছুই বারে বারে, কিন্তু যেমন আমাদের বিভিন্ন সাহিত্যে উঠে এসেছে, তেমনই উঠে এসেছে বাংলা গানে। এতটা জানেন যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, এই যে পঞ্চকবি, তাঁদের গানে আমরা বারে বারে পেয়েছি এই রকম কথা, যে কথা প্রতি মুহূর্তে যখন আমাদের মনের মধ্যে দেশপ্রেমের ভাবনা তৈরি হয়, জেগে ওঠে, তখন গানগুলোকে আমরা অনেক বেশি রিলেট করতে পারি, তাই না? তো আজ এইরকমই গানের ঝুলি নিয়ে বসেছি, কারণ আপনারা জানেন যে আগামীকাল আমাদের ভারতের 80তম স্বাধীনতা দিবস। সেই কারণেই বাংলা আধুনিক এবং বাংলা ছায়াছবির গানে একটু খুঁজব যে দেশপ্রেম কীভাবে জায়গা করে নিয়েছে, এবং মূলত কিন্তু আমাদের মনের মেলোডিতে আমরা যে ধরনের গান শোনাই, অর্থাৎ স্বর্ণযুগের গান, তার মধ্যেই কিন্তু এই খোঁজটা চলবে, অর্থাৎ বাংলা আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানে কীভাবে জায়গা করে নিয়েছে এই দেশপ্রেম, দেশাত্মবোধ। চলো, তেমন ভাবনা থেকেই ভীষণ জনপ্রিয় একটি গান এবার আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মোহিনী চৌধুরীর কথা, কমলে দাশগুপ্তের সুর, যে গানটি শুনবো, প্রথম গিয়েছিলেন সত্য চৌধুরী, এবং বিভিন্ন শিল্পী বিভিন্ন সময়ে গিয়েছেন, ফিরোজা বেগম গিয়েছেন, আরও অনেক শিল্পী গিয়েছেন পরবর্তী সময়েও, কিন্তু এই গানটা কিন্তু একেবারে কালজয়ী হয়ে রয়েছে কোথাও। দেশের প্রতি আমার যে দায়িত্ব, কর্তব্য, বারে বারে উঠে আসে এই গানে।

বাংলা আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানে আমরা কিভাবে পাই আমাদের দেশপ্রেমের কথা, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব বা কর্তব্যের ভাবনার কথা। আজকের মনের মেলোডিতে আমি তাপস আপনাদের সঙ্গে নিয়ে 100.1 FM গোল্ডের বন্ধুদের সঙ্গে নিয়ে সেটাই খোঁজার চেষ্টা করছি এবং করব সকাল 10টা পর্যন্ত। একেবারে শুরুতেই আমরা শুনছিলাম, আবার বলি, সুনীল বরণের কথা অলোকনাথদের সুরে আরতি মুখোপাধ্যায়কে, আর এখনই মোহিনী চৌধুরীর সেই বিখ্যাত গান যেখানে সুর করেছিলেন কমল দাশগুপ্ত, তাতে আমরা পেলাম সত্য চৌধুরীকে। ঠিক এইরকম ভাবনা থেকে আরও একটি গানে আমরা যাব এরপরে, যেখানে স্রষ্টা সলিল চৌধুরী এবং শিল্পী লতা মঙ্গেশকর। কিন্তু তার আগে বলি যে আপনারা যারা প্রতিদিন এই মনের মেলোডিতে আমাদের সঙ্গে যোগ দেন, 9903055992 এই নম্বরে, আবার বলি 9903055992 এই নম্বরে, তাদের সঙ্গে আজ কি নিয়ে কথা হবে, ওই যে আগামীকাল আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস, কোথাও দেশপ্রেমের ভাবনা তো এই দিনগুলোই আমাদের ভীষণভাবে ঘিরে ধরে, কিন্তু সারা বছর জুড়ে দেশপ্রেম আমাদের জীবনে কিভাবে জড়িয়ে থাকে। আমাদের দেশপ্রেম মানেই কি শুধু এই দেশাত্মবোধক গান শোনা এবং এরকম বিশেষ বিশেষ দিনে 15ই আগস্ট, 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারির মতন বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের বিপ্লবীদের, আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এইটুকুই, নাকি আমার দেশপ্রেমের ভাবনা প্রতিদিন কোথাও আমার জীবনে জড়িয়ে থাকে? আজ খোঁজ করব আপনাদের কাছে, আপনাদের জীবনে কিভাবে দেশপ্রেম জড়িয়ে আছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনি ঠিক কোন ভূমিকা পালন করেন? যদি পালন করে থাকেন তাহলে লিখবেন আপনার ভাবনার কথা, অর্থাৎ আপনার জীবনে জড়িয়ে থাকা আপনার দেশপ্রেমের কথা, আপনার প্রতিদিনের ভূমিকার কথা জানব। 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS এর মধ্যে। তাহলে আপনাদের অপেক্ষায় আর সেই গান, বলছিলাম সলিল চৌধুরী, তিনি স্রষ্টা আর গাইলেন লতা মঙ্গেশকর।

লিখছেন আপনারা, দেশের জন্য আপনাদের প্রতিদিনের ভাবনার কথা। শুধুমাত্র 15ই আগস্ট বা তাকে ঘিরে এই সপ্তাহকাল নয়, বা 26শে জানুয়ারি সেই দিনটিকে ঘিরে নয়, 23শে জানুয়ারিকে মনে করে নয়, সারা বছর কি আপনার ভেতরে দেশপ্রেম জেগে থাকে, তাহলে তার প্রকাশ কিভাবে করেন? এই প্রসঙ্গে প্রথমে আমরা যার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, তিনি কসবা খালতুর শৌভিক সরকার। শৌভিক লিখছেন, স্বাধীনতা দিবসে দেশপ্রেম যেন একটু বেশি করে জেগে ওঠে। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর বীর শহীদের চরণে, বীর শহীদদের স্মরণে চারপাশ ভরে যায়। কিন্তু দেশপ্রেম কি শুধু 15ই আগস্টের জন্য? দেশপ্রেম আসলে প্রতিদিনের। কোনোদিন তা প্রকাশ পায় রক্তদান শিবিরে, অচেনা মানুষের জীবন বাঁচানোর মহৎ ইচ্ছায়, কোনোদিন বৃক্ষরোপণে, আগামী প্রজন্মের জন্য একটু সবুজ পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকারে, কখনো বস্ত্রদানে, অসহায় মানুষের শরীরে উষ্ণতা পৌঁছে দেওয়ার মানবিকতায়, আবার কখনো খাদ্যদানে, ক্ষুধার্ত মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার আনন্দে। দেশপ্রেম মানে শুধু ভারত মাতা কি জয় বলা নয়, দেশপ্রেম মানে দেশের মানুষের পাশে দাঁড়ানো, প্রকৃতিকে ভালো রাখা, নিজের কর্তব্য সৎভাবে পালন করা। 15ই আগস্টে পতাকা হাতে দেশকে ভালোবাসি, আর বছরের প্রতিটি দিনে মানুষের পাশে দাঁড়িয়ে সেই ভালোবাসার প্রমাণ দিই। কারণ স্বাধীনতা একদিনের উৎসব, কিন্তু দেশপ্রেম প্রতিদিনের দায়িত্ব। এমন একটি ভারী সুন্দর হোয়াটসঅ্যাপ মেসেজের পর আবারও চলে যাব এমন বাংলা আধুনিক গানে, যে গানের মধ্যে আমরা খুঁজে পাই দেশাত্মবোধ। পরপর দুটো গান শুনব, দুটো গানেরই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। চলুন আমরা গান রাখি সেই গানে।

এদেশের মাটির পরে অনেক জাতির লোভ আছে, সে এক ইতিহাসের গল্প। আর তারপর সমস্ত মানুষের কাছ থেকে, সমস্ত অত্যাচারীর কাছ থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ছিনিয়ে নিলেন এদেশকে। এদেশ স্বাধীন হল, সেই স্বাধীন দেশের স্বাধীনতা দিবস 80তম আগামীকাল। আর আজ 9903059992 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, এসএমএস করছেন, আপনার দেশপ্রেম আপনার প্রতিদিনের জীবনে আপনি কিভাবে প্রকাশ করেন জানতে চাইছি। আবারও চলে যাব সেই গানে, অর্থাৎ বাংলা আধুনিক ছায়াছবির গানে কিভাবে উঠে এসেছে দেশপ্রেমের কথা। যে গানটি শুনব সেটি কিন্তু আমাদের আকাশবাণীর রম্যগীতির ভাণ্ডার থেকে। শুনতে শুনতে চলে যাব সংবাদে, ফিরব সকাল 9:10, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডি 100.1 FM গোল্ডে, সঙ্গে আমি তাপস। আর বলেছিলাম যে আজ আগামীকাল ওই যে ভারতের 80তম স্বাধীনতা দিবস, ঠিক তার আগের দিন আমরা বাংলা আধুনিক এবং ছায়াছবির গানে কীভাবে দেশাত্মবোধ পাচ্ছি তারই কিছু কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব। আর এই মুহূর্তে মানে সংবাদের আগে আমরা ছিলাম একেবারেই বাংলা আধুনিক গানে দেশাত্মবোধ কীভাবে উঠে এসেছে সেই কথায় বা সেই গানে। আর এই মুহূর্তে আমরা যে গানটি শুনলাম এটি কিন্তু ছায়াছবির গান। শেষ পৃষ্ঠায় দেখুন, এই ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্না দে, তার সুরে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এবং অন্যান্য শিল্পীরা গাইলেন এই গান। আর এদিকে আপনারা আজ হোয়াটসঅ্যাপে মানে 9903059992 এই নম্বরে লিখে পাঠাচ্ছেন যে দেশপ্রেম আপনার প্রতিদিনের জীবনে কীভাবে উঠে আসে। দীপঙ্কর মাল লিখছেন গঙ্গাধরপুর ধর্মতলা কাউড়া থেকে, বলছেন শুধুমাত্র বিশেষ দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেম নয়, প্রতিদিন দেশের জন্য কিছু করাই আমার কাছে দেশপ্রেম। যেমন জ্বালানি বাঁচানোর জন্য আমি বেশি করে সাইকেল ব্যবহার করি, মানুষের কাছে তার সামাজিক প্রকল্পের প্রাপ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দেশের দশের কাজ করার চেষ্টা করি। ঠিক তেমনভাবেই লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন আমার কাছে দেশপ্রেম মানে নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করা, দেশের আইন ও শৃঙ্খলা রক্ষা করা, যত্রতত্র ময়লা না ফেলা, গাছ লাগানো এবং জল ও বিদ্যুতের অপচয় রোধ করা, সঠিক সময়ে কর প্রদান করা, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সাথে মিলেমিশে থাকা এবং যে কোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজ গঠনে সাহায্য করা। কথায় গানে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছে, মন ভরে যাচ্ছে। আর বলছেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার বিপ্লবী শহীদদের লেখা শেষ চিঠিগুলো এবং দেশ মায়ের সঙ্গীত শুনতে শুনতে প্রভাত বিনায় চোখে জল চলে এলো। চলুন এই পর্বে আরো একবার তেমনই গান, শিল্পী হৈমন্তী সুর।

0: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
1: মনের মেলোডি সঙ্গে আমি তাপস। আর অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করছেন, আমরা কিন্তু ফোন করতে বলিনি, কেমন হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই। আপনার প্রতিদিনের দেশপ্রেমের কথা লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। প্রতিদিনের ছোট কাজ, সততা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায়। নিজের কাজ নিষ্ঠার সাথে করা, সমাজের প্রতি দায়িত্ব পালন এবং দেশের মানুষকে ভালোবাসার মাধ্যমে আমরা নিজেদের ও অন্যদের দেশের মঙ্গলে উদ্বুদ্ধ করতে পারি। দেশপ্রেম কোনো বড় স্লোগান নয়, এটি প্রতিদিনের সাধারণ কাজে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করার একটি সুন্দর মাধ্যম। বাসুদ্রোণী কলকাতা 70 থেকে শুভ্রা ভট্টাচার্য। আমার কাছে দেশপ্রেম মানে শুধুই 15ই আগস্ট বা 26শে জানুয়ারি বাড়ির ছাদে জাতীয় পতাকা উড়ানো নয়। একজন গৃহবধূ হিসেবে আমার দেশপ্রেম জড়িয়ে আছে আমার সংসারের প্রতি মুহূর্তের দায়িত্বে। পরিবার হলো সমাজের সবচেয়ে ছোট একক, আর সেই পরিবারকে সুস্থ সুন্দর ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার মধ্যেই লুকিয়ে আছে আমার 12 মাসের দেশপ্রেম। প্রতিদিন দেশের জন্য আমি ঠিক যা যা করি, রান্নার সময় অন্ন বা জলের অপচয় না করা আমার কাছে দেশের সম্পদ রক্ষা করার সমান। সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলি যাতে তারা ভবিষ্যতের দেশের আদর্শ নাগরিক হতে পারে। নিজের বাড়ি এবং চারপাশ পরিষ্কার রেখে আমি পরোক্ষভাবে আমার দেশকেই পরিচ্ছন্ন রাখি। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সময়

স্থানীয় ও দেশীয় পণ্যকে অগ্রাধিকার দিই যা দেশের অর্থনীতিকে সাহায্য করে। পরিশেষে বলি, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত শান্তিতে, সততায় এবং শৃঙ্খলায় নিজের ঘর সামলানোই একজন হোম মেকার হিসেবে দেশের প্রতি আমার সবচেয়ে বড় ভূমিকা। আমার ঘর ভালো থাকলেই তো আমার দেশ ভালো থাকবে। এত সুন্দর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর আবার সেই দেশের কথা, দেশের গান, বাংলা ছবির গানে দেশাত্মবোধ। এই পর্বায়, এই পর্যায়ে পর দুটি গান শুনব, একটি আর্তনাদ ছবি থেকে এবং অন্যটি চার মূর্তি ছবি থেকে।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি, মনের মেলোডি।

চলে যাব আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। আপনারা যারা শুনছেন 100.1 FM গোল্ডের মনের মেলোডি, সঙ্গে আমি তাপস। আসল স্বাধীনতা হলো তো প্রতিদিন বাঁচার রসদ জোগাড় করা, লিখছেন যাদবপুর থেকে সোমেন। বলছেন, নিজের মতামত বলতে পারা, ভয় না পাওয়া, সঠিক মতামত বলতে পারার স্বাধীনতা, অন্যায় দেখলে প্রতিবাদ করা, যখন আমরা সৎভাবে কাজ করি, অন্যের অধিকারকে সম্মান করি, দেশের জন্য ভালো কিছু করি, সেদিন আসল স্বাধীনতা দিবস পালন করবে। শেষ কথা, স্বাধীনতা মানে যা খুশি তাই করা না, স্বাধীনতা মানে দায়িত্ব নিয়ে নিজের মতো বাঁচা। পাঠিয়েছেন এবার, বলছেন যে না, কে লিখছেন নামটি তিনি বলেননি, তবে আগের মেসেজ থেকে বলতে পারি, রমা রায় দাসনগর খাওড়া 5 থেকে বলছেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন সুন্দর সুন্দর গান শুনে মনের মনে আগুনের পরশমণি ছুঁয়ে যাচ্ছে। আমার প্রতিদিনের দেশপ্রেম শুরু হয় আমাদের, আমি প্রতিদিন তাঁদের স্মরণ করি। আমি রোজ সকালে কখনো বীর শহীদদের, আবার কখনো ভারতীয় সেনাদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, এবং সঙ্গে দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে তাঁদের চরণে থাকে আমার

আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। পাঠিয়েছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, বলছেন, আমার কাছে দেশপ্রেম মানে মানুষকে ভালোবাসা। আসলে মানুষ দেশের অবিচ্ছেদ্য অংশ, পরিবেশ দেশের অবিচ্ছেদ্য অংশ, এগুলোর প্রতি নজর রাখা। পাঠিয়েছেন নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা কাওড়া থেকে, বলছেন, আমার কথা, দেশপ্রেম মানে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে, যাতে গাছ কাটা না হয় তার দিকে দৃষ্টি দিতে হবে, যেখানে সেখানে ময়লা না ফেলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এবং জল যাতে অপচয় না হয় তার দিকে দেখতে হবে, জলই জীবন আমাদের। এভাবেই নিজেদের দেশপ্রেমের প্রকাশের কথা বলছেন আমাদের বন্ধুরা যারা টিউন করেছেন 100.1 FM গোল্ডের মনের মেলোডি। বাংলা আধুনিক এবং ছায়াছবির গানে দেশপ্রেম দেশাত্মবোধ এই পর্বে আপনাদের সঙ্গে নির্মলা মিশ্র।

দেশপ্রেম নিয়ে আপনাদের ভাবনায় আর দেশাত্মবোধক গান, কখনো আধুনিক কখনো ছায়াছবির গান, এই নিয়েই আজকের মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আর এই মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ। পুনা থেকে উৎপল মুখার্জি বলছেন যে দেশপ্রেম কখনো কথা বলে হয় না, কাজে হয়। পরিবেশ রক্ষা, গরিব ও দুস্থকে সাহায্য করা, পশু পাখিকে ভালোবাসা, নিজের ও সমাজের প্রতি অনেস্ট হয়ে মা ও বাবার দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করা ইত্যাদি হচ্ছে দেশপ্রেম। আজকের প্রভাত বিনা অনুষ্ঠান শুনে চোখের জল এসে গেল। এরপর খুব প্রসঙ্গে লিখেননি বটে, তবে আজ লিখেছেন অমিতাভ কর। বলছেন, 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে ভারত মাতার জয় বলে নিজেদের দায়িত্ব পালন করা থেকে যেন বিরত না থাকি, স্বাধীনতা যেন কখনো স্বাধীন চেতার রূপ না নেয়। আর এবার পাঠিয়েছেন বাগুইয়াটির জোড়া মন্দির থেকে তপন কুমার রায়চৌধুরী। আজ দেশপ্রেম নিয়ে যে প্রশ্ন করেছেন তা নিয়ে বলা যায় যে যারা নিজের জীবন দিয়ে পাওয়ার আশা না করে জীবনটাকে উৎসর্গ করেছেন দেশের জন্য ও স্বাধীন করার জন্য, তাদের জন্য আমাদের দেশপ্রেম অটুট রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যারা দেশের ক্ষমতায় এসেছেন তারা এমনভাবে জীবনযাপন করেছেন তাতে আমাদের অবাক হতে হয়, এটা কি আমাদের স্বাধীনতার প্রাপ্য? এরপর লিখছেন রাকেশ কুন্তি, জালাল সি রায়ের বাগান, হাওড়া। আমার কাছে স্বাধীনতা মানে নিজের দায়িত্ব নিজেকে পালন করা, অপরকে সাহায্য করা, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা রাখা খুব জরুরি। আর একটা কথা, বড় কথা, সব থেকে বড় কথা, প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীকে, প্রত্যেকটা নয় প্রতি, হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামীকে সবসময় মনে রাখা দরকার। যখন লেখা পাঠাবেন তার আগে একটু পড়ে নেবেন যে আপনি নিজে পড়তে পারছেন কিনা, কেমন? এবার পাঠিয়েছেন অতনু পাঠক কাশুন্দিয়া কাওড়া থেকে, বলছেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি, আর ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সকলকে নেওয়া উচিত। মানুষে মানুষে বিভেদ ভুলে সকলে মিলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, আর এই কাজে পিছিয়ে পড়া মানুষ থেকে এগিয়ে থাকা মানুষের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। আরও আছে, আরও অসংখ্য লেখা আছে, যারা খুব শেষ মুহূর্তে পাঠাবেন তাদের লেখা পড়তে পারবই কিনা এমন কথা বলতে পারছি না, যারা এখনও পর্যন্ত পাঠিয়েছেন নিশ্চয়ই পড়ব।

স্টুডিওর ঘড়ি বলছে সকাল 9:47 হয়ে 45 সেকেন্ড, আর খানিকটা সময় রয়েছে মনের মেলোডিতে আপনার হোয়াটসঅ্যাপ। কোন নগর থেকে মানুষই বৈদ্য পাঠিয়েছেন, বলছেন যে স্বাধীনতা দিবস মানেই শুধুমাত্র 15ই আগস্ট নয়, আমার কাছে প্রতিদিনই একটি বিশেষ দিন। শুধুমাত্র ওই দিনেই দেশাত্মবোধক গান শুনব, পতাকা টাঙাবো তা নয়, আমি প্রতিদিন কোনো না কোনো মানুষকে সাহায্য করার চেষ্টা করি। রাস্তায় বেরোলে খোলা কলের মুখ বন্ধ করি, রাস্তার আলো নেভাই, রাস্তায় কেউ থুতু ফেললে ভীষণ রেগে যাই, কখনো কোথাও ময়লা ফেলি না। বেড়াতে গেলে যাবতীয় ময়লা ব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় ফেলি। দেশকে ভালোবাসা মানে চিৎকার করে গরম গরম কথা বলা নয়, নীরবে কিছু করা। রান্না করার সময় বিশেষ পদ্ধতিতে গ্যাস বাঁচাই এবং সকলকে উৎসাহিত করি। দেশ আমাদের সবার, সবাই একটু একটু করে এগিয়ে এলেই হবে। বেশ, আর পাঠিয়েছেন নন্দা রায় পড়িল কাউড়া বেলগাছিয়া এল রোড থেকে, বলছেন আমার কাছে দেশপ্রেম শুধু বিশেষ দিনগুলো নয়, রোজ। কেউ কে মাকে মাত্র বিশেষ দিনগুলোতেই ভালোবাসে। দেশ আমাদের মা, অনেক রক্তক্ষয়ী বীর বিপ্লবীদের সংগ্রাম ও আত্মবলিদানে যে স্বাধীনতা অর্জন করেছি তাকে রক্ষা করা অবশ্যই কর্তব্য। সব সময় চেষ্টা করি প্রকৃতিকে সব রকম দূষণ থেকে মুক্ত রাখতে, পরিবেশ পরিচ্ছন্ন রাখি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় সংঘাতে জড়িয়ে পড়লেও কখনো তা থেকে সরে আসিনি। আর চেষ্টা করি নানান প্রদেশের লোকনৃত্য ও গীতের মাধ্যমে শেখানোর চেষ্টা করি, নানান ভাষা বর্ণ জাতির মাঝেও ভারত একটাই দেশ। আর জাতীয় সঙ্গীতকে কেউ অবমাননা বা সঠিক উচ্চারণ না করলে তীব্র প্রতিবাদ করি, আর বিশেষ দিনগুলোতে অবশ্যই পতাকা উত্তোলন করি। আর পাঠিয়েছেন কাজী আবু জাফর আথরাই বাংলাদেশ থেকে, দেশাত্মবোধক গানে উৎসাহ আছে, প্রেরণা আছে, কিন্তু ভেজাল নেই। তাপস এসেছে তাই এলাম মনের মেলোডিতে যুক্ত হয়ে গেলাম। আর আমাদের কাছে রয়েছে, হ্যাঁ আমাদের কে পাঠিয়েছেন, হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, শুভ সকাল। 15ই আগস্ট ভাবলে মন দেশের জন্য ভালোবাসা যেন মন ভরে যায়। আমার অনেক ক্ষুদ্র, তাই দেশের কিছু করব বলা সাজে না, কিন্তু মানুষের জন্য করব, এটা ঠিক। আর লিখছেন এই মেসেজটি কে পাঠিয়েছিলেন, আমি নিশ্চয়ই বলেছি যিনি পাঠিয়েছিলেন, হ্যাঁ হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। আর পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছেন, স্বাধীনতা মানে আমাদের স্বাধীন চিন্তা ভাবনা যা আমাদের প্রতিবাদের ভাষা দেয়, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে। এই স্বাধীনতা মিশে আছে আমাদের রক্তে, শিরায়, আমাদের শিরায় শিরায় এই স্বাধীনতাকে আমরা অনুভব করি। তবে এই স্বাধীনতাকে খারাপ কাজে লাগিয়ে অন্যায় করা ঠিক নয়।

সব ভেদাভেদ ভুলে আমাদের হাতে হাত রেখে দেশের জন্য লড়াই করতে হবে। আর লিখছেন শিপ্রা কারার মল্লিক পাড়া মালিক পাড়া লেন বেতর করা থেকে। মনে পড়ে যাচ্ছে আজ থেকে অনেক বছর আগের স্কুল লাইফের কথা। এই ইন্ডিপেন্ডেন্স দিনে সকালে স্কুলে গিয়ে পতাকা তোলা, দেশাত্মবোধক গান করা, যাই হোক আজকের বিষয়ে অনুযায়ী নয় যদিও, তবু আপনার ভাবনার কথা শেয়ার করেছেন, আর সেই ভাবনার কথাই তো বারে বারে গানে গানে আমরা শেয়ার করছি।

আজকের মনের মেলোডি একদম শেষ মুহূর্তে এসে হাজির হয়েছি আমরা। বলেছিলাম যে আজ শুধুমাত্র এই বিশেষ বিশেষ দিনগুলোয় পতাকা তোলা বা দেশাত্মবোধক গান গাওয়া, গান শোনা, এইটুকুই আমাদের দেশপ্রেম নয়। আমাদের দেশপ্রেম হোক সারা বছর ধরে, আর সেই ভাবনার কথা আপনারা বলেছেন, মানুষের পাশে দাঁড়ানো, ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট ভূমিকা, তার মধ্য দিয়েই পথ চলা, তবেই তো দেশকে ভালোবাসা। এই ভালোবাসা থাকুক সকলকে আগামীকাল 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শেষ করছি আজকের মনের মেলোডি, সঙ্গে আমি তাপস, আর এই মুহূর্তে গানে গানে ভূপেন হাজারিকা।

ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময়ে পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃত একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাদের অমূল্য অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, 1947 সালের 14 আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়ের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারানোর কোটি কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে এই মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় লক্ষ লক্ষ পরিবার শোক খরছাড়া হওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। একই সঙ্গে ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়ে নতুন করে জীবন গড়ে তোলায় অগণিত মানুষের সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মানসিকতার কথাও স্মরণ করেন তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর FM গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকার পুলিশ, অগ্নিনির্বাপণ পরিষেবা, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার সঙ্গে যুক্ত 1057 জন কর্মীর জন্য সাহসিকতা ও সেবা

পদক ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর 272 জন পুলিশ এবং 29 জন অগ্নি নির্বাপক কর্মী সহ 301 জনের জন্য সাহসিকতা পদক প্রদানের কথা ঘোষণা করেছে। এদের মধ্যে 197 জন বাম উগ্রপন্থা অধ্যুষিত এলাকায় কর্মরত, 51 জন জম্মু কাশ্মীরের, 12 জন উত্তর পূর্বাঞ্চলের এবং 41 জন দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত রয়েছেন। এছাড়া 92 জনকে রাষ্ট্রপতি পদক এবং 664 জনকে অসাধারণ কাজের স্বীকৃতিতে বিশেষ পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে 21 জন আধিকারিককে রাষ্ট্রপতি পদক ও বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করেছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে রয়েছেন সহকারী আরক্ষাধ্যক্ষ শোভা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মনোজ বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি রানা এবং ডিএসপি সঞ্জয় কুমার সামল। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে দিল্লি এনসিআর অঞ্চলের 100 জন উপভোক্তা স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে দিল্লির লালকেল্লা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হবে এবং মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনায় তারা অংশ নেবেন। দর্জি, কাঠমিস্ত্রি, স্বর্ণকার, লৌহকার, তালাচাবি প্রস্তুতকারক সহ বিশ্বকর্মা প্রকল্পের আওতায় থাকা 18টি ঐতিহ্যবাহী পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথিদের মধ্যে বিভিন্ন ঐতিহ্যবাহী পেশার মহিলা শিল্পীরাও রয়েছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপির ব্যবহার আজ চণ্ডীগড়ে চালু হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে খাদ্য ভর্তুকির জন্য ডিবিটি ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার ক্ষেত্রে চণ্ডীগড় হবে দেশের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে দাদরা ও নগর হাভেলির জন্য উদ্যোগটি সূচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন পাঞ্জাবের রাজ্যপাল তথা চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক গুলাব চাঁদ কাটারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনীর আয়োজন করবে, যেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7ই আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বসন্ত দেবনাথ এবং স্বপন মহন্ত নামে 2 যুবককে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অনন্ত মহারাজ ঘনিষ্ঠ পিন্টু রায়, কৃষ্ণ কার্জি নামে 2 যুবককে গ্রেপ্তার করে। অন্যদিকে নিশিগঞ্জ এলাকা থেকে ধরা হয় উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে ইসলামপুর সাইবার থানার পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোনা থানার পুলিশ। গতকাল সকালে লালগোনা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে আসে, পরে কাজের জন্য দক্ষিণ ভারতে চলে যায় তারা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি তারা লালগোনা থানায় জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের আটক করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির উপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট কিছু চালকবিহীন আকাশযান ব্যবস্থার উপর 100% শুল্ক আরোপ করা হবে। ছোট আকারের ড্রোনগুলির ক্ষেত্রে শুল্কের হার কমে 25% হবে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ডুবান্দো চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপারদির জেলার বারিকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিতে হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত সফররত লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে গতকাল নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তাঁরা ভারত ও লাইবেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখেন। প্রযুক্তি,

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঘড়ির কাঁটা বলছে 1:15 হয়ে 17 সেকেন্ডস। আর কিন্তু আপনাদের গান শোনানোর জন্য, অর্থাৎ তোমার গান শোনাবো এই অনুষ্ঠানে, চলে এসেছি আমি মৌসুমি,
1: আর আমি দেবলীনা।
0: একদম প্রথমে দেবলীনা, আমরা মান্নাদের যে গানটা শোনালাম, কারা শুনতে চেয়েছেন একটু বলে দাও।
1: এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমা ধারা, শ্রীমন ধারা, প্রশান্ত ধারা, রাজস্থানের জয়পুর থেকে। এবং এই গান আমরা শুনছিলাম আমাদের যে ছবি আজও ভীষণভাবে নস্টালজিক করে দেয়, চার মূর্তি ফিল্ম থেকে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অজয় দাসের সুরে।
0: এরপরে আরতি মুখোপাধ্যায়ের গান, এবং আরতি মুখোপাধ্যায়ের এই গানটি শুনতে চেয়েছেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমাধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে।
1: বিলম্বিত লয় এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে আমরা শুনব এই মুহূর্তে এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং নচিকেতা ঘোষের সুরে।

0: আমরা বিলম্বিত লয় এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। মৌসুমিদি, আমরা বরং চলে যাই পরের বন্ধুদের অনুরোধে। এবারে আমরা যে গান শুনবো, আসলে আগামীকালই 15ই আগস্ট, দেশের স্বাধীনতা দিবস, এবং একটা মানে এই গোটা সপ্তাহটা জুড়েই আমি জানি আপনাদের অনুরোধেও তার একটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমন চার মূর্তির যে গানটা দিয়ে শুরু করলাম আজকে মান্নাতের কণ্ঠে, সেরকমই আরেকটি গানের অনুরোধ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এসেছে আমাদের কাছে,
1: এদেশের মাটির পরে। এবং যারা অনুরোধ করেছেন তারা হচ্ছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।

0: শুনছেন তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। আর আপনারা আমাদের FM গোল্ডের ফেসবুক পেজে তোমায় গান শোনাবো যে পোস্টার তার কমেন্ট সেকশনে এসে অনুরোধ তো করেছেন, এছাড়াও কিন্তু 9903052992, আরেকবার বলি 9903052992, এই নাম্বারেও আপনাদের পছন্দের গান শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়ে দিতেই পারেন আজকে দেবলীনার মৌসুমীর কাছে হোয়াটসঅ্যাপ করে কিংবা SMS করে। আর এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু SMS এবং হোয়াটসঅ্যাপ এসেছে যাদের অনুরোধের গান কিন্তু এই সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারের ভেতর শোনানো হয়েছে, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অনুরোধ করবেন না, আবার সামনের সপ্তাহে অনুরোধ করবেন। যেসব বন্ধুদের অনুরোধের গান এখন অবধি শোনানো হয়নি তাদের পছন্দের গান শোনবারও একটু সুযোগ করে দিন।
1: এরপরে আমরা পলাশ পড়েল কুলডাঙ্গা পাঁচলা হাওড়া আমাদের একজন শ্রোতা, তিনি অনুরোধ করেছেন রুনা লায়লার কণ্ঠে এই গানটি শুনতেছে।
0: এখানে একটু বলি মৌসুমীদি, এই গানটি কিন্তু সাবিনা ইয়াসমিনের কণ্ঠেই আমরা শুনে অভ্যস্ত এবং আমাদের সংগ্রহেও সাবিনা ইয়াসমিনের কণ্ঠেই রয়েছে। কোনো কারণে হয়তো ওনার পছন্দের গান শিল্পীর নামটা একটু গণ্ডগোল হয়ে গেছে,
1: বা হয়তো রুনা লায়লার গান শুনতে চেয়েছেন, গান হয়তো অন্য, যাই হোক
0: যাই হোক, আমরা হ্যাঁ একদমই মানে এই প্রাক স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক একটি অনুরোধ আপনার অনুরোধ রাখছি এই মুহূর্তে শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: আমরা শুনলাম, ব্যাক টু ব্যাক চলে গেছিলাম অনুপ ঘোষালের কণ্ঠে, আমরা শুনছিলাম এই গান। কাদের অনুরোধে সে কথা বলবো, একটা জিনিস শুনতে শুনতে সাবিনা ইয়াসমিনের গান শুনতে শুনতে মনে হচ্ছিল মৌসুমী দি, দেখো যদিও এটা ভাষা আন্দোলন সেই উপলক্ষে এই গানের রচনা, কিন্তু মানে সেটা মাতৃভাষাই হোক বা দেশ মা হোক,
1: সবই তো এক।
0: তার জন্য যখন কোনো মানুষ প্রাণ দেন, সেই আবেগটুকু মানে তার থেকে সত্যি আবেগ বোধ হয় কিছু হয় না। কাজে আজকে এই প্রাক স্বাধীনতা দিবসে দাঁড়িয়েও এই গান যেন মনে হচ্ছে ভীষণ প্রাসঙ্গিক।
1: একদমই, একদমই তাই। এবং সেটাও ভাষা আন্দোলন, সেটাও মাতৃভাষার জন্য, আর এবং স্বাধীনতা দিবসের কথা যেটা আমরা বলছি সেই দেশ মাতৃকার জন্য, তাই না? সেই দুজই দুই মায়ের জন্যই কিন্তু, এবং খুবই প্রাসঙ্গিক এই গানটি। আর এই গানটা শুধু 14ই আগস্ট কেন, 15ই আগস্ট কেন, তুমি বছরের যে কোনো
0: যে কোনো সময়
1: যখনই শুনবে একটা অন্যরকম একটা অনুভূতি হবে কিন্তু, তাই না কি?
0: একদম। আর এই মুহূর্তে আমরা যাদের যার অনুরোধে এই গান শুনলাম অনুপ ঘোষালের কণ্ঠে, তিনি হলেন নিউ ব্যারাকপুর থেকে অশেষ বন্দ্যোপাধ্যায়। আর এরপর আমরা তাহলে কোন গানে যাব?
1: এরপর আমরা শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান শুনি, এবং এই গানটি শুনতে চেয়েছেন হুগলি থেকে শুভশ্রী কারফা।

সলিল চৌধুরীর কথায় সুরে আমরা শুনছিলাম এই গান। আর এবারে আমরা চলে যাব পরের বন্ধুদের অনুরোধে। এরপরে আমরা আবার বরং একটু মান্নাদের কাছে যাই, কারণ মান্নাদের গানের মানে প্রত্যেক সপ্তাহে এটা হয় যে প্রত্যেক দিনই এটা হয় যে একাধিক অনুরোধ আমাদের কাছে থাকে। বামুনপাড়া মন্তেশ্বর পূর্ব বর্ধমান থেকে পাপাই দে, তিনি শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে এই গানটি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. Presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,

তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উন্মেষ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন
0: নিশ্চয়ই?
1: তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।

100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তোমার গান শোনাবো এই অনুষ্ঠানে। আপনাদের পছন্দের গান আমরা শোনাচ্ছি, মৌসুমী আর দেবলীনা আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনাদের যে অনুরোধ রয়েছে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বা কখনো গান উল্লেখ করেও আপনারা শুনতে চান বা শোনাতে চান কোনো বন্ধুকে, আমরা পাচ্ছি। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তাতে আপনারা অনুরোধ করছেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, নাম্বারটা দেবলীনা আরও একবার যদি বলে দাও বন্ধুরা জানেন।
1: হ্যাঁ, আমরা নাম্বারে আসবো, তবে তার আগে বলে দিই, এই মুহূর্তে আমরা শুনলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুধীন দাশগুপ্তর সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এই গান শুনতে চেয়ে যারা অনুরোধ করেছেন তাদের কথা আগে বলে দিই। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা মামুদপুর থেকে। আর যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা অনুরোধ করছেন সেই নাম্বারটি হলো 9903055992। আমরা এবারে চলে যাব আমাদের অনেক দিনের পুরনো বন্ধু, অনেক দিনের সঙ্গী, তিনি মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা। তিনি ফিরোজা বেগমের কণ্ঠে শুনতে চেয়েছেন যে কোনো একটি রবীন্দ্রসঙ্গীত।

0: আমরা এর আগে মান্নাদের কণ্ঠে যে গান শুনেছিলাম গোলাপের ওলি আছে, তিলোত্তমা ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। আর আজকে মানে হিসেব মতো ঘড়ির কাঁটা বলছে আমরা একেবারে শেষ অনুরোধে পৌঁছে গেছি
1: আজকের অনুষ্ঠানে। শেষ শিল্পী এখন পর্যন্ত জয়শ্রী দত্ত অশোকনগর থেকে শুনতে চেয়েছেন সেই শিল্পীর গান আশা ভোসলের কণ্ঠে এই গানটি।
0: এই গান শুনতে শুনতে দেবলীনার মৌসুমী আপাতত বলছে টাটা বাই বাই, আবারও কথা হবে ঠিক দুপুর 2:30। ঠিকানা কিন্তু একই থাকছে 100.1 FM গোল্ড।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নি। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন?

0: আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

0: বাবার দোকানে শোয়া থাকা, আবার স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে কোনো মতে দুমুঠো মুখে গুঁজেই আবার বাবার দোকানে পৌঁছে যাওয়া। কিন্তু বাবার দোকানে বেশিক্ষণ এমনি এমনি তো ভালো লাগতো না। কাছেই একটা ছোট্ট ছিল লাইব্রেরি, সেখানে পৌঁছে যেতেন। আর সেখানে গিয়ে কী সব বই কিনতেন জানেন? মানে কিনতেন মানে একটা কখনো চারানা কখনো আটানা, বই অনুযায়ী, মানে বইয়ের ভাড়া বাবদ যেটা দিতে হতো, জমা রাখতে হতো। সে বিভিন্ন রকমের মানে রহস্য রোমাঞ্চ উপন্যাস, আর রহস্য রোমাঞ্চ উপন্যাসের একটা মজা ছিল, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সেই বই একেবারে হাত থেকে ছাড়া যায় না। এইবার যিনি সেই বই ভাড়ায় দিতেন এই ছোট্ট ছেলেটাকে, তিনিও বিরক্ত হয়ে যান। আজকে বই নিয়ে যাচ্ছে, কালকে এসে আবার বই পাল্টাতে চাইছে, এবেলা বই নিয়ে যাচ্ছে, ওবেলা এসে আবার বই পাল্টাতে চাইছে। তখন তিনি একটা তাকের উপর থেকে একটা একটু মোটা বই ছেলেটার হাতে ধরিয়ে দিলেন, উর্দু বই। বইটার নাম ছিল দ্য গার্ডেনার, রবীন্দ্রনাথের মালিনী, ঠিক ধরেছেন, তারই অনুবাদ। ছোট্ট ছেলেটা সেই বইয়ের পাতায় ক্রমশ নিজেকে হারিয়ে ফেলছিল। একদিকে সে যেমন নিজেকে হারিয়ে ফেলছিল, অন্যদিকে তার চোখের সামনে একটার পর একটা বন্ধ দরজা খুলে যাচ্ছিল, খুলে যাচ্ছিল একটার পর একটা বন্ধ জানলা। আর সেই খুলে যাওয়া দরজা জানলা দিয়ে কত আলো কত বাতাস যে তার মনের অলিন্দে অলিন্দে পৌঁছে গেল। ব্যাস, ছোট্ট ছেলেটার সবটুকু ভালো লাগা, ধ্যান, জ্ঞান সব কিছু হয়ে উঠল সাহিত্য। বড় হয়েও সে বলতো তার জীবনের প্রথম গুরু রবীন্দ্রনাথ।
1: এবং তিনি বলেছেন রবীন্দ্রনাথের দ্বারা তো অনুপ্রাণিত হয়েছিলেনই লেখার জন্য, আর বাড়ির লোক চাইতেন কিন্তু তিনি একটু পড়াশুনো করে একটু এডুকেটেড হন, একটা থিতু হন, একটা স্থায়ী কোনো চাকরি হোক, তারপর তিনি তার জীবন শুরু করুন। কিন্তু তার মধ্যে তো সেই থিতু হয়ে পড়াশুনো করে নিশ্চয়ই পড়াশুনো করেছেন, না হলে এই রকম লেখা তার হাত দিয়ে বেরোলো কী করে? এবং পড়াশুনোর পাশাপাশি যখন তিনি কলেজে পড়েন তখন কিন্তু তিনি তার দাদার সেই মোটর গ্যারেজে গিয়েও কাজ করেছেন। তখন থেকে কিন্তু তার মনের মধ্যে চিন্তা যে নিজে কিছু করব। পরবর্তীকালে অবশ্য তার সেই হাত দিয়ে গ্যারেজের কাজও করেছেন, পড়াশুনোও করেছেন, এবং তার সেই হাত দিয়ে বিভিন্ন ভাষায় আমরা কিন্তু লেখা পেয়েছি। কার কথা বলছি?
0: তিনি আর কেউ নন, জীবনের বোধ যাকে ঋদ্ধ করেছে, আর তার লেখা আমাদের সমৃদ্ধ করেছেন। তার জীবনের অনেকগুলো বহুমুখী প্রতিভা তিনি। তিনি সম্পূরণ সিং, যিনি আমাদের কাছে বট্ট শ্রদ্ধার ভালোবাসার গুলজার সাহাব। আজ কিন্তু আমরা লিরিসিস্ট গুলজার বা গীতি কবি, না শুধু গীতিকার তাকে বলা যায় না, গীতি কবি গুলজার, তাকে নিয়ে শুনব মেলোডি মেকারস।
2: মানে

0: যে সাত রঙের স্বপ্ন, রঙের কথা তো আমরা পেলাম এই গানটার মধ্যে। এবং একটু আগে কথা প্রসঙ্গে বলছিলাম যে একটি যে গ্যারাজে তিনি কাজ করতেন সেখানে কিন্তু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে গাড়ি আসতো সেই গাড়িতে বিভিন্ন রং মিশিয়ে আর কি রং করার কাজ করতেন। এবং তিনি সেটা বলেওছেন যে রঙের প্রতি আমার একটা স্বাভাবিক দক্ষতা ছিল। সেই হাতের লেখনীতে সেই রং, সেই কথার রং কিন্তু ছত্রে ছত্রে প্রতিটি লেখায় আমরা কিন্তু পেয়েছি।
1: এবং সবথেকে মজার কাজ কি ছিল বলতো, এই যে একটা রঙের সাথে মানে কোন কোনটা 8 আউন্স কোনটা 10 আউন্স এইভাবে মিশিয়ে তৈরি হবে, এবং তৈরি করার পর সেটা ওই গাড়ির ক্ষত স্থানে লাগানো হবে, মানে শুকোতে একটা সময় লাগবে, তো না শুকোনো অব্দি অন্য কাজ করা যাবে না। তো তার এই কাজটাই ভালো লাগতো সব থেকে, কারণ তাতে অনেক সময় পেতেন তিনি। তো এই সময় তিনি সরাসরি যুক্ত হচ্ছেন ভারতীয় গণনাট্য আন্দোলন, যেটা IPTA, তার সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে। এবং সেই সূত্র ধরে তার বন্ধু দেবু সেন, যিনি বাংলায় কবিতা লিখতেন, লেখালেখি করতেন, তার সাথে খুব বন্ধুত্ব। এবং দেবু সেনের সূত্র ধরেই শৈলেন্দ্রর সঙ্গে বন্ধুত্ব হলো,
0: বিমল রায়ের সঙ্গে বন্ধু,
1: বিমল রায়ের সঙ্গে, বিমল রায়ের কাছে প্রথম শৈলেন্দ্র পাঠালেন। তো তখন বিমল রায়ের মানে শৈলেন্দ্রর সঙ্গে শচীন কর্তার কিছু একটা মনোমালিন্য হোক বা মতের অমিল হোক, তো বন্দিনী এই ফিল্মটি তখন করছেন বিমল রায়, এবং বিমল রায় নতুন একজনকে খুঁজছেন। এবার শৈলেন্দ্র একদিন প্রচুর ধমক দিলেন যে কি ব্যাপার, তুমি যাচ্ছ না কেন? গুলজার বললেন যে না মানে আপনি যে কাজটা করছেন সেইখানে আমি কিভাবে যেতে পারি, বলছে আমি তোমায় বলছি তাই তুমি যেতে পারো। তারপর গুলজার গেছেন, তো দেবু সেন নিয়ে গেছেন সঙ্গে করে। শচীনকর্তা খুব মানে ভুরুটুরু কুচকে গম্ভীর হয়ে বলছেন যে সিচুয়েশনটা বোঝানো হচ্ছে যে যেখানে বৈষ্ণব সাহিত্য পড়ে শোনাচ্ছিল বাবা সেই ভদ্রলোককে, বিপ্লবীকে, এবং সেটা মেয়ে শুনছে, এবং মেয়ে যা শুনলো সেই ভাব থেকে মেয়েটি নিজের মনের ভালো লাগা ভালোবাসা মিশে একটা গান গাইছে, তো এইরকম একটা সিচুয়েশনে গান লিখতে হবে। শচীনকর্তা ভুরুটুরু কুচকে বললেন বাংলাতে, কিন্তু ইনি তো অবাঙালি ভদ্রলোক, ইনি কি বৈষ্ণব সাহিত্যের মর্ম বুঝে গান লিখতে পারবেন? তো তখন দেবু সেন শচীনকর্তাকে বললেন যে বর্মন দাদা, এ কিন্তু বাংলা বলতেও পারে, বুঝতেও পারে, পড়তেও পারে। তখন তো শচীনকর্তা হতবাক। তো যাই হোক, তারপরে জীবনের প্রথম মানে কোনোদিনই তার আগে ভাবেননি যে সিনেমার জন্য গান লিখবেন, এবং চাইতেনও না লিখতে। তো বিমল রায় এবং শচীনকর্তার অনুরোধে প্রথম গান লিখলেন তিনি, সে গানে আমরা এবার যাব। তো বিমল রায়ের এত ভালো লেগেছিল, বিমল রায় চেয়েছিলেন যে বাকি গানও উনি লিখবেন, কিন্তু না, শচীনকর্তা বললেন যে না আমার শৈলেন্দ্রকেই চাই। তো তখন বিমল রায় সেইখানে কিছু যখন করতে পারলেন না, তখন তিনি গুলজারকে বললেন যাই হোক তুমি আমার ইউনিটে থাকো, তুমি আমাকে অ্যাসিস্ট করো, একের পর এক এই ইউনিটে কাজ হয়, আর যাই হোক তোমার যেমন আর সম্পূরণ সিং এই পরিচয় ফেরা চলবে না, তোমার কিন্তু আর মোটর গ্যারেজের মেকানিক

0: এইভাবে শুরু হলো তার পথ চলা। এরপর একটা মানে এরপরেও আর কি, মানে ফিল্মের গান তিনি লিখছেন এইভাবে গুলজারকে, মানে গুলজার একজন গীতিকার হিসেবে, চলচ্চিত্রের গীতিকার হিসেবে এক কথায় সকলের পছন্দ হয়ে উঠছেন, এই সময়টা আসতে কিন্তু আরও একটু, আরও কিছুদিন লেগেছে। এবং এই সময়ে যেটা হচ্ছে যে বিভিন্ন এই যে প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনে তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে রাজেন্দ্র সিং বেদি, সৈয়দ জাফরি, ফয়েজ আহমেদ ফয়েজ, এদের কবিতা তিনি শুনছেন, ভীষণ ভালো লাগছে। কাইফি আজমি, তার সঙ্গে পরিচয় হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যে বাংলার প্রতি একটা অদ্ভুত টান তিনি অনুভব করতেন, সেখানে আরেকজন মানুষ একটা বড় ভূমিকা পালন করেছিলেন, তার নাম হেমন্ত মুখোপাধ্যায় বা হেমন্ত কুমার। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জানো তো তিনি বিভিন্ন শোয়েও চলে যেতেন, হেমন্তবাবু যখন শো করতে যেতেন চলে যেতেন, এবং রাত্রিবেলা শো থেকে ফিরে উনি আর হেমন্তবাবু এক রুমে থাকতেন, এবং হেমন্তবাবু তাকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে শোনাতেন।
1: একে রবীন্দ্রনাথের গল্পে অনুপ্রাণিত হয়েছিলেন, তারপরে রবীন্দ্রসঙ্গীত শুনছেন, এবং তিনি যখন বাংলা পড়তে পারেন, বুঝতে পারেন, বলতে পারেন, তাহলে তো বাংলার প্রতি তার সেই টানটা থাকবেই। আর 1963-তে আমরা বন্দিনী ছবির এই যে গানটা শুনলাম, তারপরে মাঝখানে তুমি যে বললে যে কাজগুলো তিনি করতেন যাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, 1963-র পরে কিন্তু 1968-তে ঋষিকেশ মুখার্জির পরিচালনায় আশীর্বাদ বলে একটি চলচ্চিত্র হয়, এবং তাতে তিনি সংলাপ গান দুটোই লেখেন। এবং তাঁর লেখা গান বা তাঁর লেখা কবিতা যেগুলো ছিল, অশোক কুমার ছিলেন সেই ছবিতে। মানে সমালোচকরা বলেছিলেন যে অশোক কুমারের চরিত্রটা আরও ফুটে উঠেছিল বা আরও গভীরতা প্রাপ্তি ঘটেছিল, সেটা কিন্তু এই গল্প বা তার গান।

0: তার যে কবিতা যেগুলো রয়েছে তার জন্য। তারপরে 1969 খামোশি চলচ্চিত্র, এবং সেই ছবিতে একটি গান হামনে দেখি হ্যায় উন আঁখো কি, এটার পরেই
1: হামনে দেখি হ্যায় উন আঁখো কি মেহেকতি খুশবু হাত সে ছুকে ইসে রিশতো কা ইলজাম না দো,
0: এবং এই গানটা প্রচণ্ড জনপ্রিয় হয়। তারপর থেকে কিন্তু গীতিকার গুলজার হিসেবে কিন্তু তার সেই পরিচিতি বলো, জনপ্রিয়তা বলো, সব কিছু কিন্তু বেড়ে যায়।
1: একদমই তাই। আমরা একটা কাজ করি, খামোশিরও সঙ্গীত পরিচালক হেমন্ত কুমার এবং দো দুনিচার বন্ধু দেবু সেনের ফিল্ম, সেখানেও কিন্তু সঙ্গীত পরিচালক হেমন্ত কুমার, এবং দুটি ফিল্মেই গান লেখার দায়িত্ব পেলেন গুলজার। আমরা ব্যাক টু ব্যাক দুটো গানে যাই। অবশ্যই একদম প্রথমে দো দুনিচার থেকে কিশোর কুমার, এবং তারপরে তার পছন্দের হেমন্ত দার কণ্ঠে খামোশির সেই কোনোদিন ভুলতে না পারা গান।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: সুরেলা সফরে আজ মেলডি মেকার্স। মেলডি মেকার্স,
4: গুলজারকে নিয়ে আমরা যখন লিরিসিস্ট গুলজারের কথা বলছি, বিভিন্ন মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন, বিভিন্ন মানুষের সুরে তিনি কাজ করছেন, তার নিজের গুলজার যখন ফিল্ম ডিরেকশন দিচ্ছেন, তখন তার যে প্রথম ছবি সেই ছবি ছিল মেরে আপনি। এবং মেরে আপনি যে প্রডিউসার, মানে যিনি গুলজারের ফিল্ম প্রডিউস করবেন, গুলজারকে কথা দিলেন, তার সঙ্গে আগের থেকেই যে মানুষটির চুক্তি হয়েছিল, তিনি সলিল চৌধুরী। এবং গুলজার নিজে বলছেন যে সলিল চৌধুরীর সঙ্গে একটা কাজ করার সুযোগ পাওয়া মানে কাজ শেখা।
5: অবশ্যই,
4: হ্যাঁ। এবং যখন আমরা মৌসুমে মদনমোহনের সুর পাচ্ছি, এবং মদনমোহন যখন চলে যাচ্ছেন, মৌসুম তো পোস্থিউমাস রিলিজ মদনমোহনের, মৌসুমের কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরে আমরা পাচ্ছি আবার সলিল চৌধুরীকে। তো আমরা আরও একজন মানুষের সুরে গান শুনেছি, তাই দিয়েই শুরু করেছি আমাদের আজকের পথ চলা। মানে তার দ্বিতীয় ছবি থেকেই যার সঙ্গে তিনি গাঁটছড়া বেঁধেছিলেন বলা যায়, সে একটা অদ্ভুত বন্ধুত্ব। মানে এরকম বন্ধুত্ব সত্যি এ বোধহয় বইয়ের পাতাতেই পড়া যায়, আর বাস্তব জীবনে ছিল গুলজারের সঙ্গে রাহুল দেব বর্মনের। তবে যেহেতু আমরা সলিল চৌধুরীর কথা বললাম, আরও একবার আমরা তার যে প্রথম ফিল্ম মেরে আপনে তার একটা গানে যাই, খুব স্বল্পশ্রুত একটা গান। এবং এই গানটা এই কারণে বলছি যে, আগে গানটা একটু শুনে দেখুন, তারপর বলছি যে চাঁদকে তিনি কতভাবে ব্যবহার করছেন। আমরা তো জানি মৌসুমী দি যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, পেটে যার খিদে থাকে তার কাছে তো পূর্ণিমার চাঁদ সেভাবেই ধরা দেয়। তো গুলজার বলছেন, আমার কাছেও কিন্তু ঠিক সেভাবেই, মানে ওনার একটা কবিতা উনি এইভাবে লিখেছেন যে, মা তো ছোটবেলায় শোনাতো যে চাঁদের মতো যেন একটা বউ হয়, কিন্তু ফুটপাতে শুয়ে শুয়ে খিদের জ্বালায় আকাশে তাকিয়ে মনে হতো ঝলসানো রুটি। আবার গুলজার বলছেন, চাঁদকে তো কতভাবে কল্পনা করা যায়, চাঁদের তো 16টা রূপ আমরা দেখতে পাই। তো কখনো একটা সুন্দরী নারী তার নখের কেটে ফেলা অংশ, সেও তো কখনো চাঁদের মতন হয়। তো সেই চাঁদকে কিভাবে এই গানে তিনি ব্যবহার করেছেন,
5: একটা কথা, মানে তিনি তো উর্দুতে লিখতেন এবং সেখানে তো অনেক এমন শব্দ আছে উর্দুতে, দেখো, যেগুলো আমাদের বোধগম্য হয় না, আমরা বুঝতে পারি না। কিন্তু তিনি তারপর যখন গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করলেন, বা পরবর্তীতে ছবির পরিস্থিতি অনুযায়ী তিনি যখন গান লিখলেন, এমন সহজ সরল অনুভূতি প্রবণ সেই লেখাগুলো, সেই গান শুনলে কিন্তু পরিষ্কার সাধারণ মানুষ জন্য কিন্তু বুঝতে পারবেন, মাথার উপর দিয়ে চলে যাবে না, হৃদয় স্পর্শ করবে।

0: চাঁদ এখানে একটা কাটোরা, একটা বাটি, কার হাতের ভিক্ষার বাটি, রাতের হাতে। কি অদ্ভুত কল্পনা, তাই না?
1: এবং একটা জায়গায় আশা ভোসলে বলছেন, মানে বারবার তো তার কথায় চাঁদের কথা তুমিও বললে, উনি বলছেন যে চাঁদ না থাকলে হয়তো তিনি নিজের ভেতরের যে লেখক তাকে আবিষ্কার করতেই পারতেন না। এবং পেইন্টিং একটি কবিতা লিখেছিলেন, তার শিরোনাম ছিল পেইন্টিং। সেখানে গুলজার লিখেছেন যে চাঁদকে এমনভাবে তিনি লিখেছিলেন, রেখেছিলেন যেন একটা চকচকে পোর্সেলিনের কেটলি, মানে এইভাবে উপমা বা তুলনা যাই বলি না কেন।
0: ঠিক।
1: আবার আরেকটা কবিতা পতঝর, সেখানে তিনি দুর্বল হলুদ চাঁদকে শরতের পাতার মতো কাঁপতে কাঁপতে তার বাগানে নেমে আসতে দেখেছেন। মানে এইরকমভাবে কবিতার মধ্যে চাঁদকে এনেছেন।
0: আবার তুমি দেখো, মানে অনেকটা পরের সিনেমা সাথিয়া, তো সেখানে আমরা কিরকম একটা লিরিক্স পাচ্ছি, অদ্ভুত না? নঙ্গে পাও চাঁদ আতে হ্যায়, হ্যাঁ খালি পায় নাকি চাঁদ আসছে। এবং সেখানে তুমি খেয়াল করে দেখো যে ও হমদম সুনি ওরে, হ্যাঁ ইমলিকে পেড় সে আয়েগা, খিড়কি পে আয়েগা, সিটি বাজায়গা, নঙ্গে পাও চাঁদ আয়েগা। তো এখানে কিন্তু চাঁদ একটা প্রতীক, রূপক, মানে একটা ছেলে মানে প্রেমিক প্রেমিকা তারা বিয়ে করেছে এবং পরিস্থিতির কারণে বাড়িতে তারা জানায়নি যে তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, মেয়েটি মেয়েটির বাড়িতে থাকছে, এই ছেলেটি ছেলেটির বাড়িতে থাকছে, মেয়েটা হোস্টেলে থাকছে। তো এইটা কোথাও একটা কোড ল্যাঙ্গুয়েজের মতো, এখানে চাঁদ মানে সেই প্রেমাস্পদ, সেই ভালোবাসার মানুষটা, যে ইমলিকে পেড় সে আয়েগা, নঙ্গে পাও আয়েগা, খিড়কি পে আয়েগা, সিটি বাজায়গা, মানে সুরে, মানে যিনি দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন, ড্যাশবোর্ডে বাজাতেন, হাত জানলা খুলে জানলা দিয়ে হাত বার করে গাড়ির ছাদে বাজাতেন, এবং বাজাতে বাজাতে কখনো বলতেন, আরে ধুন তো তৈয়ার হ্যায়, কই বল দেনা ইয়ার, নেই তো খো জায়গা, এক্ষুনি একটা গানের কথা দাও নাহলে আমার সুরটা কোথাও হারিয়ে যাবে। তিনি ছিলেন রাহুল দেব বর্মণ। তো এই মানুষগুলো যখন একসঙ্গে কাজ করছেন, আধি ফিল্মের কথা তুমি আমি আলোচনা করছিলাম, তুমি ভাবো কি অদ্ভুত একটা জটিল পরিস্থিতি, যে তেরে বিনা জিন্দেগি সে কই শিখবা তো নেহি,
1: শব্দ তুমি মাথা মানে যদি কেউ শোনে,
0: জীবনে তোমাকে ছাড়া আমার কোনো অভিমান নেই, আবার তেরে বিনা জিন্দেগি ভি লেকিন জিন্দেগি তো নেহি, অথচ তোমাকে ছাড়া আমার জীবনটাও জীবন না,
1: মানে ধরতে গেলে তুমি আমার প্লাস পয়েন্ট, তুমি আমার মাইনাস পয়েন্ট,
0: একদম
1: শক্তি, তুমি আমার দুর্বল।
0: এটা যে কি অদ্ভুত ভাবে তিনি প্রকাশ করেছেন, আমরা একটুখানি মানে গুলজার সাহেবের আর ডি বর্মণকে নিয়ে স্মৃতিচারণ সেটা শুনবো, শুনে চলে যাব। তিনি যখন গান লিখে দিতেন, আর ডি বর্মণ একটা গান পড়ে প্রশ্ন করেছিলেন, নশে মন ইয়ে কোন সা শহর হ্যায় ইয়ার, সেই গানে
2: ইয়াদ হ্যায় বারিশোঁ কে দিন থে ও পঞ্চম আর পাহাড়ি কে নিচে ওয়াদি মে ধুন্ধ সে ঝাঁক কর নিকলতি হুই রেল কি পটরিয়াঁ গুজরতি থি, ধুন্ধ মে এসে লগ রহে থে হম জেসে দো পৌধে পাস বেঠে হুম, হম বহুত দের পটরিয়ঁ পে বেঠে হুয়ে উস মুসাফির কা জিক্র করতে রহে, জিসকো আনা থা পিছলি শব লেকিন উসকি আমদ কা ওয়াক্ত টলতা রহা, হম বহুত দের পটরিয়ঁ পে বেঠে হুয়ে ট্রেন কা ইন্তজার করতে রহে, ট্রেন আই না উসকা ওয়াক্ত হুয়া আর তুম ইউহি দো কদম চলকর ধুন্ধ পর পাঁও রখকে গুম হো গয়ে, মে অকেলা হুঁ ধুন্ধ মে পঞ্চম।

0: দেখো, এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের কথা, তাই না?
1: একদম।
0: তুচ্ছে নারাজ নেহি জিন্দেগি হ্যারান হুমে, জীবন আমাদেরকে যে যে প্রশ্নের মুখে দাঁড় করায়, সত্যি সত্যি অনেক সময় আমরা কোনো উত্তর খুঁজে পাই না। এবং এই যে কথাটা বলা হচ্ছে না, যে মুস্কুরাও কভি তো লাগতা হ্যায় জ্যাসে হোঁটো পে কর্জ রাখা হ্যায়, সত্যি মানে এই হাসিটুকুও যেন ধার করা, কোথাও গিয়ে সুদে আসলে দাম দিতে হবে। মানে এত জীবনকে এত সহজভাবে গুলজার তার সাক্ষাৎকারে বারবার বলছেন, আমি মানুষের কাছে সেটুকুই পৌঁছে দিই যা আমি মানুষের থেকে পাই, যেভাবে আমি মানুষকে দেখি, আমার সেই অবজারভেশন, আমার সেই উপলব্ধি, তাই কিন্তু আমার কলম দিয়ে মানুষের কাছে পৌঁছয় মানুষের জন্য।
1: এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোনো একটি সাক্ষাৎকারে, যে আপনি একসঙ্গে এত কিছু করেন কি করে, বা আপনার সময়টা কি, সারাদিনে কিভাবে লেখেন, কিভাবে অনুপ্রাণিত হন, তো বলছেন যখন কিছু বলার থাকে তখন লিখি, আগে জীবনটা বাঁচি তারপর লিখি। তার মানে জীবনটাকেই তো তিনি উপভোগ করছেন, মানে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে,
0: সদায় কালোয় মন্দে ভালোয়,
1: তবেই তো তিনি জীবন সম্পর্কে এই এই উদযাপনটাও করতে পারছেন তার লেখনীর মাধ্যমে।
0: এবং তার লেখনীর আর একটা বিশেষত্ব, সেটা হচ্ছে অদ্ভুত অদ্ভুত রূপকের ব্যবহার। মানে এমন একটা জিনিস দিয়ে এমন একটা জিনিসের উদাহরণকে উদাহরণ হিসেবে তিনি ব্যবহার করছেন, যেটা হয়তো আগে কারোর মাথাতে আসেনি কখনো। একটা ফিল্মের কথা তোমার ভীষণ মনে পড়ছে, ঘরন্দা, জয়দেবজির মিউজিক ছিল, এবং সেখানে একটা গান ছিল এক আকেলা ইস শহর মে। সেখানে আমরা উপমাটা কী কী পাচ্ছি দেখো, দিন খালি খালি বর্তন হ্যাঁ আর রাত হ্যায় জ্যাসে অন্ধা কুয়া। তো মানে এইভাবে যে মানুষ ভাবতে পারে,
1: হ্যাঁ, তুলনাটা
0: একদম
1: দিনের তুলনা রাতের তুলনা।
0: এবং আবারও তোমার আমার আমাদের অনেকের জীবনে এক একটা মুহূর্ত আসে যখন সত্যিই মনে হয় জিনে কি বাজা তো কুছ ভি নেহি মরনে কা বাহানা ঢুঁড়তা হ্যায়।
1: যে কারণে তিনি বলেছেন যে প্রতিদিন বাগান করা যায় কিন্তু প্রতিদিন লেখা যায় না।

0: এমন একটি মেয়ের লিপে এই গান ব্যবহার করা হয়েছে যে মেয়েটি তার ব্যক্তিগত জীবনে একটা প্রবল দুর্ঘটনার শিকার হয় এবং তারপর সে প্রায় কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। সে তার মনের ভাব প্রকাশ করতে পারে, সে কবিতাও লেখে, কিন্তু সে কথা বলতে পারে না স্বাভাবিকভাবে। সেই মেয়েটির লিপে বা সেই মেয়েটির ওপরে পিকচারাইজ করা হয়েছে এই গান, নমকিন ফিল্ম থেকে আমরা শুনছিলাম। এবং এখানেও দেখো কি অদ্ভুত, খুব সাধারণ সরল একটা লিরিক্স, একটা মেয়ে তার একটা মানুষকে ভালো লাগছে যে তাদের বাড়িতে ভাড়াটে হিসেবে এসেছে, সে একজন ট্রাক ড্রাইভার, এবং কোথাও গিয়ে বারবার মানে নিজের দুর্ভাগ্যকে ভয় পেয়ে সে তুঝে মেরে কালে কমলে ওয়ালি কি সন। এবং এই গানটি তৈরি, এই যে একটা ট্রায়ো না, গুলজার, আরডি বর্মন এবং আশা ভোঁসলে, এই ট্রায়ো একসাথে বসতেন এবং নিজেদের ভেতরে প্রচুর তর্ক বিতর্ক মত বিনিময় হতো এক একটা গান তৈরি নিয়ে।
1: এবং এই যে আরডি বর্মনের কথা বললে, তার আগে তো এসডি বর্মনের সঙ্গে তিনি কাজ করেছেন, হেমন্ত কুমার, লক্ষ্মীকান্ত প্যারেলাল, কিন্তু আরডি বর্মনের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল। কিন্তু এই বন্ধুত্ব প্রথমে কিন্তু ভালোভাবে শুরু হয়নি, বিশেষ করে ইজাজত ছবিটার ওই যে মেরা কুচ সামান।
0: ভালোভাবে শুরু হয়েছিল, মাঝে মধ্যে খিটিমিটি লেগে থাকতো।
1: না, প্রথমে যেটা হয়েছিল এই যে ইজাজতের মেরা কুচ সামান, এই সামান শব্দটা শুনেই আরডি বর্মন মানে অত্যন্ত রেগে গিয়েছিলেন, মানে লেখাটা নাকি ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, তুমি তো ওই খবরের কাগজ শিরোনাম যেগুলো হয় বড় বড় বড় বড়, তাই আমি এতে সুর করতে পারবো না।
0: সামানটা নিয়ে বলেছিলেন আশা ভোঁসলে যে এটা তো লাগেজ সং, এবং যত ফ্যান্সরা ছিলেন তারা সবাই বলতেন লাগেজ সং। আর অ্যাকচুয়ালি মানে ওই গানটা এমন ছিল যে গোটা গানটা একটা চিঠি, তো
1: চিঠি এবং পুরো মানে কি কি ঘটেছে একটা ছবি তোমার সামনে ফুটে।
0: এবং আরডি বর্মন ওটাই বলছেন যে আমি কি মিটারে ফেলবো, কি করে ভাঙবো, কি করে মিটারে,
1: মানে সচরাচর যেরকম আমরা গান দেখি একটা অন্তমিল রয়েছে, এরকম রয়েছে যে কি তো কথা বলা,
0: পরের দিন তুমি একটা নিউজ পেপার এনে দিয়ে বলবে না ওইটা সুর করো, আমি সেই বসে করি।
1: কিন্তু পরবর্তীকালে এই আরডি বর্মনই কিন্তু মানে গুলজারের ছাঁচে নিজেকে ঢেলেছিলেন, উনি যেরকম যেরকম লিখতেন উনিও কিন্তু ঠিক সেরাম সেরামই সুর করতেন। প্রথম দিকে যে অসুবিধে হচ্ছিল
0: মানে এই ইজাজতের ক্ষেত্রেই, মানে ধরুন মেরা কুচ সামান আগে গুলজার লিখেছেন পরে আরডি সুর করেছেন, আবার ঠিক এটা একটা মানে ক্রিয়েটিভ চ্যালেঞ্জ ছিল দুজনের ভেতরে। এবার আরডিকে যখন কাতরা কাতরা গানটা দেওয়া হয়েছে, আরডি বলছেন কেন কাতরা কাতরা এরকম দিয়ে একটা শব্দ দিয়ে কেন গান শুরু হবে, তো এবার গুলজার বলছে ঠিক আছে তুমি

0: ভেবেছ কীভাবে কী হবে? আমায় তো পিকচারাইজেশন ভাবতে হবে, শ্যুটিং করতে হবে, স্টুডিও বুক করতে হবে। আর ডিও বলছে সব হবে, সব হবে, তুমি খালি একটা রেকর্ডিংয়ের ডেট ফাইনাল করো, সব হবে। কিছুতেই বলছেন না তো, তারপরে কী অদ্ভুতভাবে গানটাকে তিনি ভেবেছিলেন, সুর করেছিলেন তো, এবং মানে তারপরে এমন একটা হাসি বন্ধুর দিকে তাকিয়ে যে কী কেমন দিলাম,
1: আমিও পারি,
0: বলটা কিন্তু এবার তোমার কোর্টে। তো এইরকম একটা সম্পর্ক। আমরা যদি এবার একটু 90 মানে 90-এর দশক

করতেন নিজের বন্ধু বান্ধবদের নিয়ে, এবং গুলজার বলতেন এত ভালো ছবির লোভেই ওর সাথে আমরা কাজ করতাম, পেমেন্ট একদম দিত না। তো আস্থা, অনেক দিন বাদে সেই কাজ, এবং আস্থাতে আমাদের সেই যে গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেই গানের ক্ষেত্রে আমাদের আরও একটা বাড়তি পাওনা ছিল কোথাও গানের ভেতর, গুলজারের লেখা কবিতা। সেই কবিতা ফিল্মে আমরা পেয়েছিলাম ওমপুরীর কণ্ঠে, আর এই মুহূর্তে আমরা যে গান শুনব তাতে আমরা পাচ্ছি গুলজারের কণ্ঠস্বর।

0: নাইনটিজে আরেকজন মিউজিক ডিরেক্টর, আজকে যদিও তার সঙ্গে কোনো কাজ আমরা যাচ্ছি না, তবে এটুকু বলে দিই 18 আগস্ট আসছে গুলজারের জন্মদিন, সেদিন ডিরেক্টরস কাটে ফিল্ম ডিরেক্টর গুলজারকে নিয়ে অনুষ্ঠান করা হবে এবং সেদিন নিশ্চয়ই বিশাল ভরদ্বাজ। গুলজার তাঁর সাক্ষাৎকারে বারবার বলছেন এই মানুষটা লিরিক্সের সেন্সিটিভিটি অসম্ভব ভালো বুঝতে পারেন, সেই জুটির কাজ আমরা নিশ্চয়ই শুনব। আর আপাতত মানে যেহেতু আমরা নাইনটিজ দিয়ে শেষ করছি, তাই যে গান সাড়া জাগিয়েছিল এআর রহমানের সুরে, সুখবিন্দর সিংকে আমরা আবিষ্কার করলাম যে গান থেকে, জিনকে সর হো ইশক কি ছাও পাও কে নিচে জান্নাত হোগি চল ছাইয়া ছাইয়া। সত্যিই তো তাই, যার মনে প্রেম আছে তার মাথাটা কিন্তু একেবারে আকাশে, তার পায়ের নিচে গোটা জগৎ, সেই তো শাসন করে যে ভালোবাসতে জানে।
1: গুলজারের যে লেখার গানগুলো আমরা আজকে শুনলাম এবং তার পাশে যে গানটি শোনাতে শোনাতে আজকের অনুষ্ঠান শেষ করব, একদম কিন্তু বিপরীতধর্মী। এরপরে অন্য গানও আছে যেগুলো তার লেখার থেকে একটু বিপরীতধর্মী, কিন্তু আজকে আমরা দিলসে ছবির এই গানটি দিয়ে, যদিও আরও সময় পেলে আরও অনেক গান শোনানো যেত, আমরা আজকে সুরেলা সফর মেলোডি মেকার শেষ করছি মৌসুমি আর দেবলীনা।
0: এইটুকুই বলি, মনে থাক ভালোবাসা, মাথা থাক উঁচু, দেখুন না ভালোবেসে সারা বিশ্বকে জয় করা যায় কিনা। ভালো থাকবে।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: Well, well, well, once again, we are back only on 1.1 FM Gold with your friend storyteller and host RJ Cecilia this afternoon on Musical Bandbox. And there is something about the rain that makes ordinary things look cinematic. A person standing under an umbrella? Well, that is cinema. Someone running across a wet road? Once again, cinema. Two people sharing an umbrella? Apparently, now we have a love story. And let us be honest, rain has been given far too much responsibility for romance. Because the rain is not actually doing anything. It is just falling. We are the ones adding the soundtrack. We are the ones staring out of windows. We are the ones suddenly remembering somebody, possibly from 10 years ago. And perhaps that is what rain does best. It gives our imagination a little more room. A little more room to breathe, a little more room to imagine, and a little more room to breathe. So coming up is Shawn Mendes asking you, why is it so that we breathe a little more? Why is it so that we feel a little more? And why is it so that we live a little more? This is Why.

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: And Brooks has banged to the studios of Akashvani Kolkata as you're tuned into 100.1 FM Gold with your friend storyteller and host RJ Cecilia. This evening, we are almost at the last leg of our rain, romance and radio segment of Musical Bandbox with RJ Cecilia. And the funny side of romance is still left though. Let us not get too carried away, because we have the funniest things happening everywhere. The music that belongs to the rain. Tonight, let us return to music, because some songs simply belong in rainy evenings. You hear the first few notes and immediately imagine wet roads, the cloudy sky and window somewhere. And that is what makes a song absolutely timeless. Not just the melody, the memory attached to it. A song can become a place. It can become a person. It can become a particular evening that happened years and years ago. So when you hear it again, you do not just remember the song, you remember yourself, the person you were when you first heard it. And just like that, we have Katy Perry with Chief Keef with Legendary Lovers. I hope that you enjoy.
5: Hey, long game.

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
5: दोस्तों, आप सुन रहे हैं एक्सेस 100.1 FM गोल्ड पर, आरजे रिंकू के साथ चाय और क्लासिक्स। सुनते हैं एक देश भरा देशभक्ति गीत मोहम्मद रफी की आवाज में।
6: नफरत

আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্সিয়াং FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, FM রেইনবো প্রচার তরঙ্গ 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই স্থানীয় সংবাদ।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক, দেশ বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু আরো বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে চলেছে এবং এই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবেও তিনি তার ভাষণে উল্লেখ করেন। 80তম স্বাধীনতা দিবসে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সুন্দরবনের গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এরাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক, দেশ ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়ই অত্যন্ত গর্বের সঙ্গে তা উত্তোলন করেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
1: স্বতন্ত্রতা দিবস কি পূর্ব সন্ধ্যা পর আপ সবি কো মে ইস রাষ্ট্রীয় পর্ব কি হার্দিক বাধাই দেতি হুঁ। আপসে কুছ ঘন্টো বাদ আমারে দেশ কি স্বাধীনতা কে 80ওয়ে বর্ষ কা শুভারম্ভ হোগা। দেশ বিদেশ মে রহনে ওয়ালে সবি ভারতীয় এ পর্ব উল্লাস কে সাথ

0: मनाते हैं। हमारा तिरंगा हमारे स्वाधीनता का प्रतीक है, इसे हम पूरी शान से फहराते हैं।
1: রাষ্ট্রপতি আরও বলেন, প্রত্যেক নাগরিক যাতে তাতে আশা আকাঙ্ক্ষা পূরণ করে প্রকৃত সুযোগের সদ্ব্যবহার করতে পারে তা সুনিশ্চিত করাই স্বাধীনতার প্রকৃত অর্থ। ভারতকে বিশ্বের অগ্রণী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনেও তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এই প্রসঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শ্রমিকদের ভূমিকার পাশাপাশি দেশ গঠনে অন্নদাতা কৃষকদের উল্লেখযোগ্য অবদানের কথাও স্মরণ করেন তিনি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ আধিকারিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, পুলিশ কর্মী, ক্রীড়াবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও কারিগর, সমাজসেবী এবং সাফাই মিত্রদের অবদানের কথাও রাষ্ট্রপতির ভাষণে উল্লেখিত হয়। স্বাধীনতা লাভের শতবার্ষিকী অর্থাৎ 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশ যেভাবে এগিয়ে চলেছে তাই সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। স্বাধীনতা আন্দোলনে প্রতিটি ভারতবাসী বন্দে মাতরম স্তোত্র পবিত্র মন্ত্র হিসেবে উচ্চারণ করতেন এবং তা গোটা দেশের সাধারণ মানুষের গান হয়ে উঠেছিল বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেছেন।
0: আমাদের স্বাধীনতা সংগ্রামে সংঘর্ষরত আলাগ আলাগ বিচারধারাকে লোকঙ্কা লক্ষ্য এক হি থা, ভারত কি স্বতন্ত্রতা। স্বদেশী আন্দোলনকে দৌরান বন্দে মাতরম জন জন কে গীত বন গিয়া।
1: জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সহ দেশ নায়কদের নেতৃত্বে অসংখ্য ভারতীয় যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন শ্রীমতী মুর্মু তার ভাষণে সে কথাও স্মরণ করেন। এই প্রসঙ্গে আজ 14 আগস্ট দেশভাগের বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশভাগের সময় যে লক্ষ লক্ষ মানুষ হিংসা ও সংঘর্ষের শিকার হয়েছিলেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
0: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসীয় কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কি ত্রাসদি ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি বজহ সে লাখো লোগোঁ কো শরণার্থী বননা পড়া ওর বটোয়ারে কি বিভীষিকা সহন করনি পড়ে, ফির ভি উন্হোনে আপনি পেহচান নেহি ছোড়ি।
1: ভারতীয় সংবিধানকে দেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐক্য, সমমর্যাদা, সমান সুযোগ এবং প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র মর্যাদাই হল সংবিধানের প্রকৃত আদর্শ। বর্তমান ভারতবর্ষ সেই আদর্শ থেকে বিচ্যুত হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় স্বার্থ বৈদেশিক নীতির ভিত্তি, তবে এই নীতির মূল স্তম্ভ হল শান্তি, সহযোগিতা, আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ। আত্মনির্ভর ভারত অভিযান দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করেছে বলে রাষ্ট্রপতি জানান। দেশের এই বিকাশে যুব সমাজ ও মহিলারা যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সে কথাও তার ভাষণে উঠে আসেন। ছাত্রছাত্রীদের ভারতের ভবিষ্যতের মূল স্থপতি হিসেবে উল্লেখ করে ড্রোন দিদি, লাখপতি দিদি এবং 10 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভূমিকাকেও কুর্নিশ জানান শ্রীমতী মুর্মু। 80তম স্বাধীনতা দিবসের প্রাকালে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ আজ সম্প্রচার করা হবে রাত 9:30 আকাশবাণী আঞ্চলিক চ্যানেলে রাষ্ট্রপতির এই ভাষণ সম্প্রচার করবে। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদের পর রাত 8:10। সন্ধ্যে 8:00 ও রাত 9:00 FM হেডলাইন এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। চিরাচরিত প্রথা মেনে সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন রাজ্যপাল আরএন রবি। সকাল 9:30 নাগাদ রেড রোডে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী আগামীকাল সুন্দরবনে যাবেন। কলকাতার রেড রোডে সরকারি অনুষ্ঠান শেষেই হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছবেন। গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এই তিরঙ্গা কর্মসূচিতে বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রী একটি বিশাল মিছিল নিয়ে নিউ মার্কেট অঞ্চল প্রদক্ষিণ করে। দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল খা মিছিলে যোগ দেন। বিভিন্ন জেলা থেকেও

0: টি পালনের খবর এসেছে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ এরাজ্যেও পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশভাগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আজ শিয়ালদায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
1: এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এ শক্তি চেষ্টা করে, তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়।
0: দেশভাগের জন্য মানুষের যে দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। শিয়ালদা স্টেশনে আজ একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজের সূচনায় তিনি বলেন, দেশভাগের সেই বিভীষিকার কথা সবসময় মনে রাখতে হবে।
2: আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা ভুলব না। আমরা আমাদের সাথে কি হয়েছে, কি হয়েছিল সেই সময়, সেই কষ্টটা ভুললে চলবে না। এবং আগামী দিন এইভাবে কোন জাস্ট একটা মানুষকে মানে সীমানা টেনে নিয়ে এসে তাকে সবকিছু থেকে উখড়ে ফেলা, সেটাও যেন কোনোদিন না হয়, এটা থেকেও ইতিহাস থেকেও আমাদের কিন্তু শিখতে হবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13-18 বছরের ছাত্রীরা 2000 টাকা করে বার্ষিক এই আর্থিক সহায়তা পাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে মাঝপথে কারো পড়াশুনো বন্ধ হয়ে গেলে তাদের জন্য রাজ্য সরকার 50,000 টাকা পর্যন্ত সহায়তা দেবে। 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আনুমানিক 1.5 কোটি পরিবার বিশ্বের সর্ববৃহৎ এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। এদিকে পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প আপাতত চালু থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। একই অভিযোগে ধৃত সঞ্জীব মুখার্জিকেও 15 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপরেই শুনুন খবর।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফএম গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয় যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
1: একদম তাই। গদর পার্টি ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিং গুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
0: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
1: একদম তাই।
0: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
1: একদম তাই।
0: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
1: একদম। সমকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
0: অবশ্যই
1: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
0: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
1: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
0: 1 বছর পর
1: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান USA তে।
0: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন USA তে।
1: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল। তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
0: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
1: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
0: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
1: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
0: আচ্ছা,
1: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
0: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
1: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
0: একদম।
1: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
0: অবশ্যই।
1: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
0: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা।

0: 100.1 FM Golde. Apnar kotha. 100.1 FM Golde.
1: 100.1 FM Gold. আপনি টিউন করেছেন। ঘড়ি বলছে 8:17 হয়ে 35:36 আমি জানি, মানে আমরা জানি যে আপনাদের আর তর হয়েছে না। সত্যিই তো আপনার কথা যখন আমরা শুনবো, বলবো আপনার সঙ্গে কথা, তাই সময়টাকে আর হাতের মুঠোয় না রেখে কিছু করার নেই। আমরা আপনার কথাতে ঢুকে পড়েছি, আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রযুক্তি,
2: আমি ঝুমু। আর আজকে আমাদের যে বিষয়টা রাখা হয়েছে সেটা হচ্ছে স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা।
1: আসলে এই যে একটা, আমরা তো স্বপ্ন দেখি, আমরা স্বপ্নকে সফল করার দিকে এগিয়ে চলি। যেদিন সেই স্বপ্নটা সফল হয়, যখন আমরা সেই সাফল্যের চিঠিটা হাতে পাই, তখনই মনে হয় সত্যি সত্যি আমি যেন এক স্বাধীন দেশের নাগরিক হয়ে গেলাম। আচ্ছা, আপনারও কি তাই মনে হয়? সেই সমস্ত কথাই তো আপনি লিখে পাঠিয়েছেন আমাদের। কোথায় পাঠিয়েছেন? আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে পাঠিয়েছেন। এছাড়াও আপনি আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারেন, তাই তো?
2: একদম। আর তাছাড়াও আপনি আমাদের হোয়াটসঅ্যাপও করেছেন বা মেসেজ করেছেন, তো সেই সমস্ত জায়গা থেকেই আমরা একেবারে চলে এসেছি কথা বলবার জন্য। এবং পরপর পরপর আপনাদের মেসেজগুলো, আপনার কথা তো, সেই জন্য আপনাদের মেসেজগুলো তুলে ধরবো।
1: শুরুতেই চলে যাই ফেসবুক পেজে। লিখছেন চুঁচুড়া থেকে শুভ্রা ভট্টাচার্য, বলছেন, আমার কাছে স্বাধীনতা মানে শুধু স্বপ্ন পেরিয়ে সফলতা নয়, কর্মময় গতিশীল জীবনের একটা কথা খুব মূল্যবান, কর্ম করে যাও কিন্তু ফলের আশা করিও না। তাই স্বপ্ন দেখতেই পারি, চেষ্টাও করতে পারি আমরা, কিন্তু সেই স্বপ্ন সফলতা পাবে কি না সেই হিসেব খাতা মেলানোর ক্ষমতা আমাদের নেই। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সফলতা বিফলতার হিসাব ছেড়ে সুকর্মের মাধ্যমে স্বপ্নবিলাসী হয়েও মননের সুখযাপনে স্বাধীনতা উদযাপন করতে পারি আমরা। আমার মনে হয় স্বাধীনতা এক গগনচুম্বী বিশালতা, তাকে স্বপ্ন সফলতা দিয়ে ছোট গণ্ডিতে সীমাবদ্ধ রাখা যায় না। চলার পথে জীবন যা দেয় তার হাসি মুখে মান্যতা, মনের উদারতা তথা চাহিদার অপরিমেয়তাই আমাদের প্রকৃত সুখ আর স্বাধীনতা।
2: বেশ, বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা, মুক্তির সুখে উল্লসিত কেটেছে ওই পরাধীনতা, হাসির মঞ্চে গিয়েছে ওরা জীবনের জয়গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, পরাধীনতার শৃঙ্খল মুক্ত আমরা সকল দেশবাসী, ভারত আমার ভারতবর্ষ বড্ড ভালোবাসি, আসলে সফলতা আনে বন্ধন মুক্তির উল্লাস, স্বাধীন মানসিকতায় আসে স্বনির্ভরতা এক রাশ।
1: আমাদের সঙ্গে টেলিফোনে বন্ধু রয়েছে 2248-8085, কে রয়েছেন?
2: নমস্কার।
1: হ্যালো,
3: স্বপ্ন অনেক দেখেছি, সেই স্বপ্ন পেরিয়ে যখন স্বনির্ভরতা অর্জন করতে পেরেছি তখন আমি মনে করি স্বাধীনতা লাভ করেছি। আমরা আজকের দিনে যারা ভিন্নভাবে সক্ষম মানুষ তারাও অনেক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন পেরিয়ে সফলতা অর্জন করতে পেরেছি। উন্নত বিজ্ঞান প্রযুক্তির সহায়তা এবং আত্মবিশ্বাস, পারদর্শিতা, অধ্যবসায়, শৃঙ্খলা, এই সমস্ত কিছু নিয়ে প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের রাস্তায় পৌঁছেছি, স্বনির্ভরতা অর্জন করতে পেরেছি। এই স্বপ্ন পেরিয়ে সফলতা মানে আমার কাছে স্বনির্ভরতা, আর স্বনির্ভরতা মানেই স্বাধীনতা। নমস্কার।
1: নমস্কার। এরপর আবারও আমাদের ফেসবুক পেজে চোখ রাখি। সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন, আজকের বিষয় ভাবনার উপর আমার মতামত প্রকাশ করতে গিয়ে প্রথমেই বলি, স্বপ্ন পেরিয়ে দায়িত্ববোধ হলো স্বাধীনতার অন্য নাম। দায়িত্ব যেমন নেতামন্ত্রীদের, তেমন সুনাগরিকদেরও। কিছু নেতামন্ত্রী যেমন অসৎ, সাধারণ নাগরিকদের একটা অংশের মধ্যে এই রোগও দৃশ্যমান। তাই সুনাগরিকদের যোগ্য নেতা নির্বাচন করতে হবে। আমার ধারণা এটা সম্ভব, কারণ দেশের বেশিরভাগ নেতামন্ত্রী যেমন সৎ, তেমনই জনগণের শতকরা 90% সৎ। এখন দরকার তাদের সেই দায়িত্ব পালনে ব্রতী হওয়া।
2: এরপর চলে আসি হোয়াটসঅ্যাপ মেসেজে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা। কথাটির অর্থ হল মনের গভীরে জমানো স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার যে লড়াই, এবং সেই লড়াইয়ে জিতে নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার, সেটাই হলো আসল স্বাধীনতা। মনের ভিতরের ভয় দূর করলে কাজের পরিধি বাড়ে, তখন যে কোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। পরিশেষে বলা যায়, স্বপ্ন দেখা মানুষের জন্মগত অধিকার, আর সেই স্বপ্নকে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে সফলতায় রূপ দেওয়াই হল জীবনের প্রকৃত স্বাধীনতা। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, আপনিও খুব ভালো থাকবেন।
1: টেলিফোনে বন্ধু কে রয়েছেন? নমস্কার।
4: নমস্কার দিদিভাই।
2: নমস্কার।
4: আমি নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
2: বলুন বলুন।
4: হ্যাঁ দিদিভাই, দেখুন, আমরা নিজেরাও সৎ হতে হবে, নেতাদেরকে সেরকম ভাবে নির্বাচন করে সেই জায়গায় রাখতে হবে। কারণ আমরা যদি সৎ হই, তাহলে নেতাদেরকেও সৎ হয়ে।
1: দাদা দাদা দাদা দাদা, আমাদের বিষয়টা কিন্তু স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা।
2: এই বিষয়ে থাকুন, বিষয়ে থাকুন প্লিজ।
4: হ্যাঁ, তো সফলতা, দেখুন, আমরা সফলতা পাবো, হ্যাঁ, আমাদের নিজেদেরকে মান হুশটা যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু সফলতা আসবে দিদিভাই। এবং সফলতা থেকে আমরা কিন্তু সেই জায়গায় থাকতে পারবো যে আমাদের মানুষকে, মাতৃ মানে আমার ভারত মাকে চোখের জল না ফেলিয়ে যদি আমরা নিজেরা এই যে গাছ লাগাই, প্লাস্টিক বর্জন করি, সেই জায়গা থেকে কিন্তু আমি আমার ভারত মাকে স্বচ্ছ দেখতে পারবো এবং ভালো রাখতে পারবো।
2: ঠিক, একদম। চলে যাব আমাদের পরের মেসেজে।
1: হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে আমার হাতে যে মেসেজ, এসএন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, শুভ সন্ধ্যা ঝুমুর দিদি ও প্রযুক্তি দিদি। রাত জাগা আর ক্লান্তি শেষে স্বপ্ন পূরণ নিজের দেশে, হাত বাড়িয়ে ছোঁব আকাশ, দূর হবে ঠিক দীর্ঘ নিঃশ্বাস। স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম তো স্বাধীনতা। এ কথা আমার নয়, এ তো মহামনীষীদের ভাষা। স্বাধীনতা মানে যে মুক্ত চিন্তাধারা, ভয়হীন দিশায় গর্বের সঙ্গে এগিয়ে চলা। স্বাধীনতা মানে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া, তা বলে অন্যের স্বাধীনতা নয় কখনোই খর্ব করা। স্বাধীনতা মানে দেশের স্বার্থে বলিদান আর স্বদেশের প্রতি কর সম্মান। সব ভারতবাসীর কাছে রইল আমার এইটুকুই আশা। ধন্যবাদ আপনাকে ভারী সুন্দর ছন্দে বাঁধা মেসেজের জন্য।
2: ঠিক, এরপর চলে যাই হোয়াটসঅ্যাপ মেসেজে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন, স্বাধীনতা শুধু শৃঙ্খল মুক্তির নাম নয়, স্বাধীনতা হলো নিজের স্বপ্নকে বুকে ধারণ করে সেই স্বপ্নের পথে নির্ভয়ে এগিয়ে চলা। বাধা আসবে, ব্যর্থতা আসবে, তবুও থেমে না থেকে একদিন স্বপ্নের সীমানা পেরিয়ে সফলতার আলোয় পৌঁছে যাওয়াই প্রকৃত স্বাধীনতা। যে মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, এবং পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে, তার কাছেই স্বাধীনতার আসল অর্থ ধরা দেয়। স্বপ্ন পেরিয়ে সফলতা আর সফলতার পথে নিজের পরিচয় তৈরি করা, এরই নাম স্বাধীনতা।
1: টেলিফোনে বন্ধু দেখে নি কে রয়েছেন। নমস্কার।
5: নমস্কার, আমি সিঙ্গুর বাসাবাড়ি থেকে তপন চক্রবর্তী কথা বলছি।
1: তপন, রেডিও সেটটা একটু দূরে রাখতে হবে।
5: সকলকে স্বাধীনতার পূর্ব দিনে সমস্ত ভারতবাসীকে সশ্রদ্ধ প্রণাম এবং আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মনে যে স্বপ্ন পোষণ করেছিলাম যে দীর্ঘ 200টি বছর 200টি ইংরেজের দাপটে ভারতবর্ষের স্বাধীনতা ধ্বংস হয়ে গেছিল, সেই লড়াইকে কেন্দ্র করে কত তরুণ তরুণীরা অমর শহীদ হয়েছেন, রক্তে স্নান করে আমাদের এই বহু কাঙ্ক্ষিত এই স্বাধীনতাকে এনে দিয়েছেন। তার ফলে আমাদের এই যে স্বপ্ন, সেই স্বপ্ন যেমন বাস্তবায়ন হয়েছে, আমরা যেমন দেশটি স্বতন্ত্রতা পেয়েছি, তেমনি রাষ্ট্রতন্ত্র এবং আমাদের স্বাধীন সংবিধান পেয়েছি, যাতে এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং জনগণের মধ্যে সম্প্রীতির বাতাবরণ রক্ষা করেছে। এটাই আমি বললাম। নমস্কার নেবেন।
1: নমস্কার।
2: আজকে আপনার কথা বিষয় স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা। আচ্ছা, আমরা তো ছোট ছোট স্বপ্নর ক্ষেত্রেও ভাবতে পারি যে এগুলোও আমাদের স্বাধীনতা। স্বাধীনতা মানে কি শুধু দেশের স্বাধীনতা? স্বাধীনতা মানে কি ব্যক্তি বিশেষের স্বাধীনতাও নয়? কত ছোট ছোট স্বপ্ন আমরা বুকের ভিতর মানে লালন করি, অথচ হয়তো সেটা ঠিকভাবে সাকার করতে পারি না। যখন সেটা পারি তখনও তো সেটা আমার স্বাধীনতা, আমার ইচ্ছে, আমার টার্মসে আমি সেই ইচ্ছেটাকে পূরণ করব, এর নামও স্বাধীনতা।
1: আজ এই বিষয়ে ফেসবুক পেজে চোখ রাখতেই আবারও একটি ছন্দে বাঁধা মেসেজ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, স্বাধীনতা শুধু স্বপ্ন নয়, পরাজয় থেকে জয়। অনেক রক্ত নির্যাতনের পরে স্বাধীনতা আসে ঘরে। ক্ষুদিরাম আর মুকুন্দ দাস আজও কানে বাজে দীর্ঘশ্বাস, স্বাধীনতা মানে ভালোবাসা এক আকাশ। কত কান্নার স্মৃতি, প্রেম ভালোবাসা প্রীতি ফুলের গন্ধে মিশে আছে গানে গানে, স্বাধীনতা জানে পরাধীনতার মানে।
2: অসাধারণ। আচ্ছা, এরপর রমা রায় দাসনগর হাওড়া থেকে লিখছেন, স্বপ্ন পেরিয়ে সফলতা আনতে চাই প্রয়োজনীয় শিক্ষা, সকলের সাথে হাতে হাত রেখে নাও সেই দীক্ষা, তবেই আসবে নতুন ভোর, কাটবে আধার রাত, স্বপ্ন দেখো ঘুমিও না, তবেই আসবে সফলতার সুপ্রভাত।
1: বাহ।
2: মানুষের সফলতা দেখো না, ব্যর্থতা দেখো, পড়ে গিয়ে নিজের পায়ে দাঁড়াতে শেখো। আমাদের দেশের বীর যোদ্ধারা স্বপ্ন দেখেছিলেন, তাদের লক্ষ্য ছিল সূর্যের মতো উজ্জ্বল হওয়া, তারা সূর্যের মতো পুড়তে শিখেছিলেন, তাই তারা পেরেছিলেন স্বপ্ন পূরণ করতে। অনেক কঠিন পথ পার হয়েছে সফলতা আনতে, সেই সফলতাই এনে দিয়েছিল স্বাধীনতা। তাই স্বাধীনতার প্রাক্কালে সেই সব বীর শহীদদের চরণে শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা জানাই, স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আপনারা যখন পাঠাবেন না, একটু দেখে নেবেন, হ্যাঁ, লেখাটা আরেকবার নিজে পড়ে নিয়ে তারপর পাঠাবেন। কি হয়, পড়তে গিয়ে তখন এদিক ওদিক হয়ে যায়, তখন এত সুন্দর লেখাটা কোথাও একটা এদিক ওদিক হলে নিজেদেরই মন খারাপ লাগে।
1: ঠিক তাই, পাংচুয়েশন অর্থাৎ যতিচিহ্নগুলো একটু একবার যদি দেখে নেন আমাদের সুবিধা হয়। আমরা টেলিফোনে কানপাতি কে রয়েছেন, নমস্কার।
6: হ্যালো,
1: বলুন।
6: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ দিদি বলুন।
6: প্রযুক্তি দিদি, দিদিকে নমস্কার জানাই। দিদি
1: নমস্কার।
6: আমাদের তো নিজেদের তো কত স্বপ্ন থাকে, তাই না? সেই স্বপ্ন তো কোন সময় ফলে, কোন সময় ফলেও না।
2: এই যে এখন পেয়ে গেলেন লাইনটা, কিরম লাগছে?
6: খুব ভালো লাগছে।
2: এই ছোট ছোট স্বপ্ন পূরণ, বলুন।
6: স্বপ্ন দিদি, এই যে আমরা যেখানে আমরা এই স্বাধীন, এই দেশটা যে স্বাধীন হয়েছে, যারা এই রক্ত দিয়ে গেছে তাদের মানে শত শত তাদের প্রণাম জানাই। হ্যাঁ, তাদের আমরা কোনোদিনই ভুলবো না, কিন্তু তাদের জন্য আমরা এই স্বাধীন দেশে, আমরা এই দেশটাতে আমি স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি। হ্যাঁ দিদি,
2: ঠিক।
6: নমস্কার দিদি। নমস্কার।
2: নমস্কার। আজকে আমাদের বিষয় স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা। বিষয় নিয়ে আপনি বলতে পারেন, আপনি লিখে পাঠাতে পারেন, আপনি আমাদের অফিসিয়াল পেজ সেখানেও লিখতে পারেন। ঝুমুরার প্রযুক্তি আছে আপনার কথা নিয়ে। এর পরে
1: হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর্যে ঝুমুর দিদিভাই ও আর্যে প্রযুক্তি দিদিভাই। স্বপ্নের পথ পেরিয়ে সফলতায় পৌঁছনোই হলো আসল স্বাধীনতা। আত্মসংযম, জ্ঞান এবং কর্মের মাধ্যমেই মানুষ প্রকৃত স্বাধীনতা লাভ করে। নিজের উপর ভরসা রাখাই বড় শক্তি। মন যখন লোভ ও মোহের মধ্যে থাকে তখন মানুষ পরাধীন হয়, মন যখন শান্ত ও সংযত হয় তখন সে স্বাধীন হয়। অজ্ঞানতা হলো অন্ধকার, জ্ঞান মানুষকে ভুল কাজ থেকে বাঁচায় এবং সঠিক পথ দেখায়। এই অভ্যন্তরীণ মুক্তি বাইরের সফলতা আনে। ঠিক তাই আমি

0: মনে করি অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই হলো প্রকৃত সফলতা, এবং এই সফলতার পথেই মানুষ আসল স্বাধীনতার স্বাদ পায়।
1: বেশ, কে আছেন ফোনে একটু দেখে নেওয়া যাক।
0: ছিলেন তো একজন, আচ্ছা বেশ এসে গেছেন কেউ একজন বন্ধু, কে রয়েছেন? নমস্কার।
2: নমস্কার প্রযুক্তিদি, আজ মুদি, শুভ সন্ধ্যা। আমি মহেশতলা থেকে দেবাশিষ ঘোষ বলছি।
0: বলুন দেবাশিষ।
2: আজকের যে বিষয়টা, আমি যদি ইতিহাসের বাইরে গিয়ে এই বিষয়টাকে দেখি, তাহলে সফলতা মানে স্বাধীনতা শুধু স্বনির্ভর হলেই চলবে না। আমাকে দেখতে হবে যে আমি মানসিক দিক থেকে কতটা শান্তিতে আছি। হ্যাঁ, অনেক বড় বড় চাকরি করেন অনেকে, অনেক রকম ভাবে সফল, কিন্তু সেই সমস্ত সফল ব্যক্তিরা মানবিক জীবনে তারা কতটা সফল, সাংসারিক জীবনে কতটা সফল, হয় দেখা যাবে তাদের অনেক সফলতা আছে, অনেক বাড়ি গাড়ি, তাদের অনেক কিছু আছে, কিন্তু সফলতা বলতে কি সেটাই বোঝায়? সফলতা বলতে আমার মনে হয় সেটা বোঝায় না। আমার মনে হয় যে মানবিক কল্যাণমূলক মানুষের জন্য যদি কিছু করতে পারি, আমি একজন প্রতিবন্ধী, তো আমি বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ, সেখানে আমি যদি আমার সহপাঠী যারা ছিলেন এক সময় তাদেরকে একসঙ্গে নিয়ে পথ চলতে পেরেছি। এই স্বাধীনতা দিবস আজকে শুধু স্বাধীন হয়েছে ভারত, কিন্তু তার কি সঠিক ব্যবহার হচ্ছে আমাদের, আপনারাই বলুন। যে আমরা এখনো বলি মহিলারা কি সত্যি নিরাপদ আমাদের দেশে? মহিলারা কি এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? তাদের আমরা কি বলি, একজন মহিলা যদি কোনোভাবে অত্যাচারিত হয় কোনোভাবে, আমরা বলি তার রুচিশীল পোশাকের অভাব, কিন্তু বাস্তবের মাটিতে কি সেটা? নারী পুরুষ সমান সমান এই যে কথাটা আমরা আছে, তাহলে সফলতা মানে শুধু সেই না যে মহিলা একজন আইপিএস, তিনি তো তার দিক থেকে সে সফল, কি একজন উচ্চ পদস্থ কর্মচারী, তার হয়তো নিরাপত্তার কোনো ভয় নেই, কিন্তু আপামর যে মানবিক যে মেয়েরা, সাধারণ মেয়েরা, তারা কি এখনো ভাবে স্বাধীনভাবে চলতে পারছে? তারা কি সংসার জীবনে অতটা স্বাধীন যতটা তাদের অধিকার পাওয়া উচিত? সুতরাং স্বাধীনতা মানে সেটা নয়, স্বাধীনতা মানে একটা সামগ্রিক স্বাধীনতার দরকার, যেখানে উভয় পক্ষই স্বাধীনভাবে বাঁচতে পারবে, ছেলে মেয়ে এই প্রত্যেকে যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে। যারা উচ্চ পদে আছে তারা তো স্বাধীন, তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু নিচের তলায় যারা আছে, সাধারণ মানে ছাত্রী, যারা অন্যান্য মহিলারা যারা বাড়িতে পরিচালিকার কাজ করেন, তারা কতটা স্বাধীন? তাদের তো পরে পরে বিপদ এখনো আছে। আশা করি এই 80তম স্বাধীনতা দিবসে তাদের এই বিপদগুলো দূর হওয়ার জন্য সরকার শুধু নয়, আমরা সাধারণ মানুষরা, আপামর মানুষ, তারাও সচেষ্ট হব।
1: অনেক ধন্যবাদ, অনেকগুলো দিক আপনি তুলে ধরলেন, এটা আমার ভালো লাগলো। আপনি যেমন মনের দিকটাকেও তুলে ধরলেন, তাই না? আমরা মনের দিকটাকে ভাবতে চাই না। আপনি, আমার তো মনে হচ্ছিল যে আপনি হয়তো ঘুরে আসবেন এটা বলতে যে সাংসারিক জীবনেও কি আমরা সবাই স্বাধীন? মানে অনেক সময় বলা হয় না যে বাড়িতে যা কিছু কথা বৌদিই বলেন, দাদারা ঠিকভাবে বলতে পাচ্ছেন না। আমার কোথাও মনে হচ্ছিল আমরা কি তবে এইদিকে ঢুকছি, কিন্তু দেখলাম না, তারপর আবারও অন্যদিকে গেলাম। কিন্তু এটাও ভেবে দেখার দরকার, মত প্রকাশের স্বাধীনতাটা থাকাও খুব প্রয়োজন। এরপরে চলে যাই, উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর থেকে লিখছেন, প্রিয় অতি পরিচিতা দুই দিদিভাই, স্বপ্ন পেরিয়ে সফলতা, এরই নাম স্বাধীনতা। একেবারে ঠিক কথা, স্বাধীনতার একটা মানে পাছে লোকে কিছু বলে তার পরোয়া না করে নিজের মতো করে ভাবা এবং জীবন যাপন করা, কিন্তু মূল স্রোতের এই চাপানো মূল্যবোধের ভার কাটাতে যে দম লাগে তা আমি পারিনি, অথচ এই স্বপ্নটা আমার সব সময় ছিল। আমি সন্ন্যাসী নই, আমাকে নিয়মিত বাজার করতে হয়, অসুস্থ পত্নীর সেবা করতে হয়, হাজারো সমঝোতা করে বেঁচে থাকতে হয়েছে, যেখানে বিনা যুদ্ধে পাওয়া যায় নিঃসুচাগ্র মেদিনী সেই নিষ্ঠুর নির্মম পৃথিবীতে। তাই যে কথা বলার বা লেখার ছিল তা বলতে বা লিখতে পারিনি, কিছুটা ভয়, আনুগত্য প্রকাশও বলা চলে। আজ সে স্বপ্ন সফল হয়েছে, তাই আমি আজ সত্যিই স্বাধীন। খুব খুব ভালো থেকো তোমরা।
0: বাহ,
1: সুন্দর, খুব সুন্দর মেসেজ। মানে
0: আজকে না ভালো লাগছে, মানে হয় না এক একদিন এক একটা টপিক এমনভাবে, হয়তো প্রথম দিকে অনেকেই একটুখানি বুঝতে তাদের অসুবিধা হয়, কিন্তু তারপরে আপনাদের ভিতরের কথাগুলো এত সুন্দর করে উঠে আসে, আপনাদের ভাবনাগুলো, প্রত্যেকের তো দর্শন, জীবন দর্শন তো আলাদা আলাদা, তো সেইখান থেকে সেই ভাবনাগুলো যখন উঠে আসে আমরাও না ভীষণ সমৃদ্ধ।

0: হই জানেন। এরপরে চলে যাই আবারও একটি হোয়াটসঅ্যাপ মেসেজে। পরমা মিত্র লিখছেন ভবানীপুর কলকাতা থেকে, শুভ সন্ধ্যা ঝুমুরো প্রযুক্তি। স্বাধীনতা মানে শুধু বন্ধন থেকে মুক্ত হওয়া নয়, নিজের স্বপ্নের দিকে নিজের মতো করে এগিয়ে যাওয়াও স্বাধীনতা। অন্যের ইচ্ছায় নয়, নিজের বিশ্বাসে পথ বেছে নেওয়া, ব্যর্থতার ভয়কে পিছনে ফেলে বারবার উঠে দাঁড়ানো, এও এক ধরনের মুক্তি। স্বপ্ন যখন শুধু কল্পনায় থাকে তখন তা আকাঙ্ক্ষা, আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য যখন মানুষ লড়াই করে, পরিশ্রম করে, অপেক্ষা করে, তখনই শুরু হয় স্বাধীনতার আসল যাত্রা। শেষ পর্যন্ত সফলতা হয়তো একটি গন্তব্য, কিন্তু সেখানে পৌঁছানোর পথে নিজের সিদ্ধান্তে বাঁচতে শেখাটাই সবচেয়ে বড় অর্জন। স্বপ্নকে জয় করে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে নেওয়া, এরই নাম স্বাধীনতা। বাহ, ভারী সুন্দর।
1: আচ্ছা, কে আছেন আমাদের সঙ্গে একটু দেখে নি।
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ সায়ন, বলো।
2: হ্যাঁ, আসলে স্বপ্ন তো দেখতেই হবে। আগে যেটা স্বপ্ন না দেখলে সেটাকে আমি কি করে সফলতায় পূরণ করব, সফলতার দিকে এগিয়ে যাবো? হ্যাঁ, এটাও ঠিক, যে স্বপ্ন ঘুমোতে দেয় না সেই স্বপ্নটা দেখা দরকার। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তো হয় না, জেগে যে স্বপ্ন তোমার ঘুমোতে দেবে না, তুমি সেই স্বপ্ন দেখো, তবেই সেই স্বপ্ন সফল হবে, তবেই তুমি প্রকৃত স্বাধীনতা পাবে। দিদি, আমি কিন্তু এখনো পরাধীন এক প্রকারে। আমি স্বপ্ন দেখছি আমার একটা, আমি একটা কাজ কর্মস্থলে যাব, আমি নিজের মতন করে একটা কাজ পাব, চাকরি করব। চাকরি পাওয়া মানেই এক অর্থে কিন্তু আমি স্বাধীন। আজকে যে সত্যি কথা বলতে গেলে আমি তো বাবার বাবার দ্বারা প্রতিপালিত হচ্ছি, যদি সেটা খুব ভালো, কিন্তু তাও আমার মনে হয় যে আমার স্বাধীনতাটা হয়তো কিছুদিনের মধ্যে আসবে।
1: নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে।
2: আমি দেখছি স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে হবে না, তবেই তো সফল হবে। কিন্তু ওই ঘুমিয়ে স্বপ্ন নেই, জেগে দেখো।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
0: আমরা চলে যাই ফেসবুক পেজে, পরপর দুটো মেসেজ পড়ে নি। প্রথমটি দীনেশ নস্কর লিখছেন বালিহাওড়া থেকে, লিখছেন, আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবেই থাকতে চাই। আর সুচেতা লিখছেন পশ্চিম বর্ধমান থেকে, লিখছেন, সকলে সফলতার স্বপ্ন দেখে, কেউ সফল হয় আবার কেউ স্বপ্ন সফল হওয়ার চেষ্টা চালিয়ে যায়। তাহলে প্রশ্নচিহ্ন হয়ে যায় সেই মানুষের স্বাধীনতার উপর, যে বা যারা এখনও সফল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা তাহলে কি শুধু সফল যারা তাদের? মনে হয় ঠিক তা নয়, স্বাধীনতা তো প্রত্যেকের, স্বাধীনতা সকলের।
1: প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, যিনি সফলতা অর্জনে ব্যর্থ তারও আছে স্বাধীনতা, নিজ মতে চলা, মতামত প্রদানে যেথায় পারদর্শিতা। স্বাধীনভাবে চলতে গিয়ে স্বেচ্ছাচারী না হয় যেন, দুর্বিনীত ব্যবহারে কল্যাণকর কাজে অশনি সংকেত মেনো। স্বপ্নপূরণে যেজন সফল নিয়মের গণ্ডিতে বাঁধা, কর্মক্ষেত্রে প্রবেশ করেই চোখে কেবল ধাঁধা। সফল অসফল নয়, মানবিক হয়ে দেশ দশের মঙ্গলে মেতে উঠে সঠিক কাজের দিশাকে স্বাধীনতা বলে।
0: আবার একটি ছন্দে ছন্দে লেখা, লিখছেন হাফিজা খাতুন দক্ষিণ চব্বিশ পরগনা ঘটক পুকুর থেকে, স্বপ্ন পেরিয়ে স্বাধীনতা। স্বাধীনতা শুধু স্বপ্ন নয়, নয় শুধু কোনো জয়, অসংখ্য প্রাণ রক্তে ভিজে জিতেছে মৃত্যু ভয়। ক্ষুদিরাম ও মুকুন্দ দাস, মাস্টারদা ও নেতাজি সুভাষ, কানে বাজে আজও বীর শহীদদের দীর্ঘশ্বাস। কত কান্না, কত স্মৃতি, কত প্রেম আর কত প্রীতি, ফুলের গন্ধে মিশে আছে সেই ত্যাগের অমর গীতি। তারা তো রক্ত দিয়েছিলেন একটি মুক্ত দেশের আশায়, যেন আমরা বাঁচতে পারি স্বাধীনতাহীন ভালোবাসায়। কিন্তু আজ এ কেমন দেশ, কোথায় সেই মুক্তির আলো? মা বোনেদের চলার পথে আজও কেন নামছে কালো? কখনো পথে, কখনো বা কাজে, কখনো স্কুলে কলেজের মাঝে, ধর্ষণের ওই বিষাক্ত হাত হানে আঘাত নিত্য সাঁঝে। এ তো ছিল না শহীদদের স্বপ্ন, এ তো নয় আসল স্বাধীনতা। যে দেশে নারী পায় না নিরাপত্তা, সেখানে থমকে থাকে নীরবতা। শুধু স্বপ্ন দেখে থামলে হবে না, দেশের সীমানা পেরোতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে নারীকেই পূর্ণ সুরক্ষা দিতে হবে।
1: বেশ, এরপরে রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত

0: অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই অগস্ট পরাধীনতা

তার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক, সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে তিন সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এই সব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব, আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে, এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের, সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাঁদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্যচাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে।

এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্ব স্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশ নীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের। আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম প্রতিবন্ধকতারও সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম: দারে গুজুক কান ইয়েলতে মিরু চেড়েই রাগ বয়হা দায়া হায়াগে গুজুক কান আবওয়া জাতি ধরম দারে চেদা বাবন রাগ বয়হা আবো অনা ইয়েলতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল। এই লক্ষ্য
পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও 3 কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় 2/3 মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে 2023 সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার 65% বয়স 35 বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র 28 বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত।
26শে জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করেছি। তার আগে

সাতই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন,

0: আমাদের দেশের বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত 12টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারত ভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতিবিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পারাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ মনো প্রেমেঞ্চুমন্না মঞ্চি অন্নদি পেঞ্চুমন্না দেশ মন্টে মট্টি কাদোয় দেশ মন্টে মনুষুলই। এই পঙ্ক্তিগুলোর অর্থ হল, দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। বিদেশমন্ত্রক ফের বলেছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। মহারাষ্ট্রের গড়চিরোলিতে 6 ছাত্রীকে সাপে কামড়ানোর বিষয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত রিপোর্ট তলব করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। ভারতই বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বাধিক বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে দেশের প্রগতি ও জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গেই সুস্থায়ী উন্নয়নের চিন্তাভাবনা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্র মে যুদ্ধ এবং অস্থিরতা কা সভি দেশো পর প্রভাব পড় রহা হইসি পরিস্থিতি মে ভি ভারত কে বিকাশ দর বিশ্ব কে অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে।
1: আমারি বিদেশ নীতি দেশ হিত পর আধারিত শান্তি সহযোগ সম্বাদ তথা বসুধৈব কুটুম্বককে আদর্শ আমারি বিদেশ নীতিকে স্তম্ভ। আর্থিক সহযোগ বাড়ানে তথা পারস্পরিক সম্বন্ধ কো ওর প্রগাঢ় বানানে কে লিয়ে হামনে অনেক দেশোঁ কে সাথ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কিয়ে হ্যায়। গ্লোবাল সাউথ কে দেশোঁ মে হাম অগ্রণী ভূমিকা নিভা রহে হ্যায়।
0: রাষ্ট্রপতি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে তার ভাষণে ফের

0: এক পেয়ের মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তারা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14ই আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তার ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশভাগের সময় সেই ভয়াবহ স্মৃতি এখনও তাদের অনেকের মনেই গেঁথে রয়েছে। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষ ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ছোট ছোট দোকানদারও এখন এই পদ্ধতিতে আর্থিক লেনদেনে অভ্যস্ত বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি দ্রোণ দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্য তুলে ধরেন। এ ব্যাপারে তিনি কমনওয়েলথ গেমসে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের উচ্চ প্রশংসা করেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি এক অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ভাষণ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি মুর্মুর চিন্তাভাবনা দেশের শক্তি এবং প্রতিটি ভারতবাসী আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমানবাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনিও দেওয়া হবে। এদিকে হার ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী আজ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 80তম স্বাধীনতা দিবসে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটে স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9টা 15 মিনিটের খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং সকাল 7টা, 8টা ও 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। এর মধ্যে 13টি পুরস্কার মরণোত্তরভাবে প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে 9 জনকে কীর্তিচক্র, 1 জনকে বার টু শৌর্যচক্র, 19 জনকে শৌর্যচক্র, 5 জনকে বার টু সেনা মেডেল, 36 জনকে সেনা মেডেল, 3 জনকে নৌসেনা মেডেল এবং 5 জনকে বায়ুসেনা মেডেল প্রদান করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মাননীয় ফ্রান্সিস PF এবং মেজর জিতেন্দ্র রাঠি কীর্তিচক্রের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে হাবিলদার গজেন্দ্র সিং, হেড কনস্টেবল জগবীর সিং, বশির আহমেদ, SG কনস্টেবল যশবন্ত সিং, বলবিন্দার সিং, তারিক হোসেন এবং STF ইন্সপেক্টর সুনীল কুমার মরণোত্তরভাবে কীর্তিচক্র পাবেন। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি CV রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। রাজ্যপাল RN রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যপাল বলেন, আজ সমগ্র দেশ বিভাজন বিভীষিকা দিবস যন্ত্রণার সঙ্গে পালন করছে। দেশভাগ ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়।
1: ভারত কা বিভাজন সির্ফ ইতিহাস কে পন্নো তক সীমিত নাই হ্যায়, ও এক সির্ফ এসা ঘাও নাই হ্যায়, এসা জখম নাই হ্যায় জো ভর গয়া হ্যায় ওর জিসকে স্কার জিসকে চিহ্ন মাত্র বচে হুয়ে হ্যায়, ও অভি ভি ও এক ব্লিডিং সোর হ্যায় জিসসে খুন বহ রহা হ্যায়, লহু বহ রহা হ্যায়, আজ ভি ও জখম জিন্দা হ্যায়, ওর সবসে জ্যাদা জখম আগর কিসি নে ঝেলা হ্যায়, কিসি নে উস পীড়া কো বরদাস্ত কিয়া হ্যায়, তো ও হ্যায় বঙ্গাল কে লোক।
0: দেশ বিভাজনের শিকার হওয়া মানুষদের স্মৃতির উদ্দেশ্যে নির্মীয়মান স্মারক মূর্তি স্থাপনের জন্য শিয়ালদা রেলওয়ে স্টেশনে ভূমিপূজন অনুষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক বলেছে জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আজ সন্ধ্যায় রাজধানীতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান অধিক

0: জম্মু কাশ্মীরে সংগঠিত নৃশংসতা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ওই অঞ্চলটির ব্যবহার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সচেতন থাকা উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত 12 বছরে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মতো নানা উদ্যোগের মাধ্যমে দেশ নিজেদের সুরক্ষার দিকটি সুনিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক্সন্ধ্যায় তিনি আকাশবাণীর মাধ্যমে ভাষণ দেন।
1: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
0: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার একটি আশ্রম স্কুলের ছাত্রাবাসে তপশিলী উপজাতিভুক্ত 6 জন ছাত্রীকে সাপে কামড়ানোর বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে। কমিশন মহারাষ্ট্রের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ওড়িশায় টানা 2 দিনের অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদী জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসর। 100.1 FM গোল্ড আপনি টিউন করেছেন, ঘড়ির সময় বলছে 10:14 হয়ে 18:19 এই মুহূর্তে আপনার জন্য অনুগল্প সাজিয়ে চলে এসেছি আমি প্রযুক্তি,
1: আমি ঝুমুর। আর আজকে যেহেতু সময়টা কম বুঝতেই পারছেন, সেক্ষেত্রে একদম চটপট অনুগল্পতেই চলে যাব। প্রথম অনুগল্প বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে পাঠিয়েছেন। আমাদের এবারের বিষয় কঠিন সত্য এবং এই বিষয়ে উনি লিখেছেন, উনি নাম দিয়েছেন অনুগল্পের বলা হয়নি। বেশ মনে পড়ে 1987 মা অসুস্থ হয়ে কলকাতার পিজি হসপিটালে ভর্তি হয়েছিলেন। দিনের পর দিন মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে লাগল। চিকিৎসকের নির্দেশে নানা ধরনের পরীক্ষাও সম্পন্ন হল। প্রায়ই মা জানতে চাইতেন, আমার কি হয়েছে রে, ডাক্তারবাবু কিছু বলেছেন? প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার মতো মানসিকতা ছিল না। হাসপাতালে ভর্তি 7 মাথায় মা আমাদের ছেড়ে চলে গেলেন। আসলে মাকে বলা হয়নি চরম কঠিন সত্য, মা গো তোমার ক্যান্সার হয়েছে।
0: পরের গল্প লিখেছেন সুমন জানা, গ্রাম পোস্ট ছত্রী এগরা পূর্ব মেদিনীপুর থেকে। কঠিন সত্য এই বিষয়ে লিখেছেন গল্প, শিরোনাম নেই। বৃদ্ধাশ্রমের নিচে দামি গাড়ি থেকে নামলেন এক ব্যক্তি। গেটে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেন, আমার মা কেমন আছেন? গার্ড মুচকি হেসে, ভালো আছেন স্যার, তবে উনি তো অন্ধ, দেখতে পান না, তাও প্রতিদিন গেটের দিকে মুখ করে বসে থাকেন, ভাবেন এই বুঝি ওনার ছেলে নিজের বাড়িতে ফিরিয়ে নিতে আসবে। ভদ্রলোক কিছু টাকা গার্ডের হাতে গুঁজে দিয়ে বললেন, এই নাও বকশিস, মাকে মিষ্টিটা দিয়ে বলো যে তার ছেলে অনেক বড় ব্যবসায়ী হয়েছে, ব্যবসার কাজে দেশের বাইরে আছে, আসতে পারেনি। গার্ড টাকাটা ফিরিয়ে দিয়ে বলল, টাকাটা রাখুন স্যার, আপনার মা অন্ধ হতে পারেন কিন্তু বোকা নন, উনি জানেন ওনার ছেলের বড় গাড়ি কেনার সামর্থ্য হয়েছে, শুধু মাকে রাখার মতো এক চিলতে জায়গার সামর্থ্য হয়নি। এই কঠিন সত্যটা উনি বুঝে গেছেন, শুধু মুখ ফুটে বলেন না। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর মায়ের সাথে দেখা না করেই গাড়িতে উঠে স্টার্ট দিলেন।
1: কঠিন সত্য লিখেছেন শঙ্কর দেবনাথ, পাঠিয়েছেন পোলতা নতুন গ্রাম উত্তর চব্বিশ পরগনা থেকে। বটগাছটি সারা জীবন পথিককে ছায়া দিয়েছে। একদিন রাস্তা চওড়া করার অজুহাতে কুঠারের প্রথম আঘাত পড়ল তার গায়ে। পাশে দাঁড়ানো চারা গাছটা নিঃশব্দে কেঁপে উঠল। কাঠুরে হেসে বলল, ভয় পাচ্ছিস? চারাটি ফিসফিস করে উত্তর দিল, না, শুধু ভাবছি যে হাত ছায়া কাটতে শেখে সে একদিন নিজের আকাশও হারায়।
0: সন্তান এই শিরোনামে গল্প লিখেছেন বিজুরিকা চক্রবর্তী, কলকাতার দমদম থেকে। মুমূর্ষু রমানাথবাবুর শেষ আকুতি ছিল প্রবাসে থাকা একমাত্র ছেলেকে একটি বার দেখা, অথচ সে চরম উদাসীন। বৃদ্ধের মন রাখতে কর্মচারীরা আশ্রমে আসা এক অচেনা তরুণকে ডেকে আনল। চেহারা কিছুটা মেলায় ঝাপসা চোখের বৃদ্ধ তাক

কেই নিজের সন্তান ভেবে বুকে টেনে নিলেন। তরুণটিও পরম মমতায় বৃদ্ধের শেষ বায়নাগুলো পূরণ করতে লাগল। অবশেষে বিদায়বেলায় রমানাথবাবু তার হাত দুটো জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন, জানি তুই আমার আসল ছেলে নোশ, কিন্তু মন যে তোকেই সন্তান মানলো।

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর,
1: অনুগল্পের আসরে ঝুমুর আর প্রযুক্তি একদম রেডি আপনাদের পাঠানো সমস্ত অনুগল্প নিয়ে। এবার যার লেখা অনুগল্প পড়ব, তিনি গিরিধারী গড়াই, পাঠিয়েছেন তাপাসপুর বীরভূম থেকে, নাম দিয়েছেন দূরত্বের সেতু। উচ্চশিক্ষার জন্য বিধান এখন সাত সমুদ্র পাড়ি দিয়ে লন্ডনে ম্যারি কুরি পোস্ট ডক্টর গবেষণায় রত। নতুন দেশ, নতুন পরিবেশ, মনটা কেমন যেন উদাসীন। শহরের ব্যস্ততার মধ্যেও হৃদয় শুনতে পায় মায়ের গলার আওয়াজ। মায়ের আঁচলের টান যেন পৃথিবীর মাধ্যাকর্ষণকেও ছাড়িয়ে যায়। মায়ের ভিডিও কলে, বাবা ঠিকঠাক খেয়েছিস তো, শুনলেই বিধানের মনটা আনন্দে নেচে ওঠে। কয়েক হাজার মাইল দূরত্বে হলেও নারীর টানটা যেন দূরত্বের সেতুটিকে ছোট করে দেয়। এটাই যেন জীবনের কঠিন সত্য।
2: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা জয়পুর বাঁকুড়া থেকে। গল্পের নাম শিশু মনের সত্য প্রকাশ। সুশোভনবাবু তাঁর পরিবারকে নিয়ে কলকাতা বেড়াতে যাচ্ছিলেন গাড়িতে। জয়পুরের ট্রাফিক নিয়ম ভঙ্গ করে তাঁরা যখন চলে যাচ্ছিলেন, তখন অন্য স্থানে অর্থাৎ কোতুলপুরের ট্রাফিকের উচ্চপদস্থ কর্মচারী সুশোভনবাবুদের গাড়িটিকে আটকে দেন এবং ওই উচ্চপদস্থ কর্মচারী বলেন তাঁরা ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছেন। সুশোভনবাবু সেই কথা যখন অস্বীকার করেন, তখনই গাড়ির মধ্যে থাকা ছোট্ট ছেলেটি সেই সত্যি কথাটি বলে দেয়, বাবা তুমি যখন লাল আলোটি জ্বলছিল তখনই গাড়িটা না থামিয়ে চলে গিয়েছিলে তো। সুশোভনবাবু বুঝলেন কঠিন হলেও সত্যকে মেনে নেওয়াই উচিত।
1: শেষ হিসাব পাঠিয়েছেন অমৃতা চৌধুরী টলিগঞ্জ থেকে। বাবার মৃত্যুর পর বিদেশ ফেরত অনিমেষ সিদ্ধান্ত নিয়েছিল পৈতৃক ভিটেটা বিক্রি করবেই। জীবদ্দশায় এই বাড়ি নিয়ে বাবার সঙ্গে তার অসংখ্য তর্ক, অভিমান, তিক্ততা জমেছিল। শেষবারের মতো ঘরগুলো ঘুরে দেখতে গিয়ে পুরনো আলমারির গোপন তাকে একটি চিরকুট পেল। বিল, রসিদ আর খরচের খাতায় লেখা নিজের প্রতিটি স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করার আজীবনের হিসাব, শেষে মাত্র এক লাইন, তোর ভবিষ্যতে ছিল আমার একমাত্র সঞ্চয়। চিরকুটটা বুকে চেপে অনিমেষ বুঝল বাবার ঋণের কোনো হিসাবই কখনো শোধ হয় না, অশ্রুই সেদিন তার একমাত্র স্বীকারোক্তি।
2: পরের গল্পে চলে যাই। গল্পের নাম পতাকার মর্যাদা। লিখেছেন শিশির দাস, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। 1942 সালের 29শে আগস্ট, মেদিনীপুরের তমলুক থানা ঘেরাও করতে এগিয়ে চলেছে এক বিশাল মিছিল। সামনে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। হঠাৎ গর্জে উঠল ব্রিটিশদের বন্দুক। একটি, দুটি, তিনটি বুলেট বিঁধল মাতঙ্গিনীর শরীরে। অবিশ্বাস্য হলেও সত্যি, শরীর ভেঙে পড়লেও হাত থেকে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি তিনি। নিথর হওয়ার আগে পর্যন্ত তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছিল বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এই মহান ত্যাগী আজ আমাদের স্বাধীন ভারতের কঠিন সত্য।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয় যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকেই জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে এক বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই এক বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: এক বছর পর
0: ফিরে এলেন, এক বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925 ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার দুবার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্প।

0: গল্পের আসর, অনুগল্পের আসর।
1: অনুগল্পের আসর ঝুমুরার প্রযুক্তি আছি আপনার সঙ্গে। এবার যে অনুগল্পটি পড়ব সেটি পাঠিয়েছেন সুনীল বরণ কালিন্দী, বন্দুবরাজপুর শিমলাপাল বাঁকুড়া থেকে। আলাদা করে কোনো নাম দেননি, তাহলে কঠিন সত্য। মুন্নি, পাশের বাড়ির আঙ্কেলকে বলে দেবো তোকে স্কুলে ছেড়ে আসতে?
2: বাবা ফিরু, বাবার সঙ্গে যাব।
1: আঙ্কেলের সঙ্গে গেলেও পারতিস, আগেও তো গিয়েছিস।
2: তখন বুঝতে পারিনি।
1: মায়ের বুঝতে অসুবিধে হলো না যে মুখোশের আড়ালে থাকা ভালো মানুষটির বাহ্যিক ভদ্রতা আর ভিতরের সততা এক নয়। ভালো মানুষ সেজে থাকা বা ভালো মানুষের ভান আসলে অভ্যন্তরীণ পচনকে ঢেকে রাখার প্রয়াস মাত্র। কঠিন সত্যটি অনুধাবন করে মায়ের পায়ের তলার মাটি যেন সরে গেল।
3: পরের গল্প দেবাশিস ঘোষ, আনন্দপুরী ব্যারাকপুর থেকে লিখছেন। গল্পের কোনো শিরোনাম নেই। সুজনেশু, কদিন ধরেই কানাঘুষো চলছিল। আজ কাজে এসেই বিনোদবাবু জানতে পারলেন কোম্পানি লোকসানে চলছে, তাই তাকে আর অ্যাকাউন্টসের কাজে রাখা সম্ভব নয়। মাথার উপর আকাশ ভেঙে পড়ল। একমাত্র ছেলে ডাক্তারি পড়ছে। ম্যানেজারের কাছে অনেক কাকুতি মিনতির পর বিনোদবাবু ক্যান্টিনে ওয়াশম্যানের কাজটা পেলেন। যে হাতের আঙুলে কলম থাকত এখন সাবান জল দিয়ে বাসন মাজার কাজে লাগছে। মাইনে একটু কমলেও তিনি অফিসে নিয়মিত আসতে পারছেন। কঠিন সত্যিটা বাড়িতে কেউ জানল না।

0: সুষমা বন্দ্যোপাধ্যায় হিজলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন অনুগল্প, নাম দিয়েছেন সম্পর্ক। বারিনবাবু মাসের ওই দিনটুকু বৃদ্ধাশ্রমের গেটের দিকে তাকিয়ে থাকেন। খোকা পেমেন্ট মেটাতে এলে পিতাপুত্রের দেখাটুকু তো হবে, কিন্তু আজকাল নাকি অনলাইনেই পেমেন্ট করে দেয় সারে, তবু মন তো মানে না। একদিন হঠাৎ গেটে, তবে খোকা নয় খুকি, দাদার কাছে শুনেছে ও এই পরিবারের পালিত সন্তান, বাবাকে জড়িয়ে ধরে এই কঠিন সত্যটা জানতে চায়। বারিনবাবু সস্নেহে বলেন, বলতো মা, কোনটা কঠিন সত্যি, শেষ বয়সে আমার বৃদ্ধাশ্রম নাকি তো ঠুনকো রক্তের সম্পর্ক।
1: পরের গল্প লক্ষণ দাস ঠাকুর, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, বর্ধমান থেকে। গল্পের শিরোনাম আপনারে চেনা। হরিহরবাবু যথাসময়ে চাকুরি থেকে অবসর গ্রহণ করলেন। দুই ছেলে, বৌমা নাতিনাতনির কলহে কোলাহলে ভরা সংসার। নানা প্রশ্নের মাঝেও হরিহরবাবু অবসরকালীন প্রাপ্ত ও সঞ্চিত অর্থ দিয়ে দুই ছেলের জন্য দুটি পৃথক বাড়ি নির্মাণ করে আলাদা সংসারের পত্তন করে দিলেন। ছেলে বউদের প্রশ্ন, কিন্তু কেন? হরিহরবাবু নিজ জীবনের যৌথ সংসারের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে চেয়ার থেকে উঠে রবীন্দ্রনাথের ছবির দিকে তাকিয়ে নিরাসক্তভাবে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, উচ্চারণ করেই বুকটা চেপে ধরে আবার চেয়ারে বসে পড়লেন।

0: কঠিন সত্য এই বিষয়ে লিখে পাঠিয়েছেন অনুগল্প পবিত্র চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা রাজপুর থেকে। তিনি নাম দিয়েছেন সময় বড় নিষ্ঠুর। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। বিখ্যাত সেতার বাদক শ্রীমতী সরগম, তবলায় পণ্ডিত তমাল চক্রবর্তী। টিকিট বিক্রি সব শেষ। হঠাৎ এই প্রোগ্রামের যিনি অর্গানাইজার তাদের সেক্রেটারির হাতে ফোন বেজে উঠল। আমি পণ্ডিত তমাল চক্রবর্তী বলছি। আমি খুবই অসুস্থ বোধ করছি। আমার সুযোগ্য ছেলে পুলককে পাঠালাম, আশা রাখি ও ভালোই সঙ্গত করবে। মধ্যরাত, সেতারে মালকোষ রাগ, সাথে তবলা, সুরের গম্ভীর এক অপূর্ব মূর্ছনায় সকলে আবিষ্ট। পরের রাগ পরিবেশন করার আগে পুলকের মায়ের ফোনে জানতে পারে যে পুলকের বাবা আর নেই। এই কঠিন সত্যকে মেনে নিয়ে পুলক তার বাজনার মাধ্যমে বাবাকে তেহাই শুনিয়ে প্রণাম জানালো।
1: পরের গল্পে চলে যাই। হেমন্ত গড়াই চন্দননগর হুগলি থেকে এই গল্পটি লিখেছেন। গল্পের নাম তবুও। অতনু হঠাৎ বুঝল রমা তার নিজের বোন নয়। একদিন অথই জলে ভেসে যেতে যেতে ঠাঁই পেয়েছিল সুবলের সংসারে। এসব জানত না সে। মায়ের হাতে মারও খেয়েছে খুব, ইস্পাত সদৃশ হয়েছে, লড়াই করেছে সে ঘরে বাইরে। শক্ত চোয়ালের দাম হিসেবে ইন্সপেক্টরের চাকরিটা সে পেয়েছে। ঠিক তখনই

0: আবিষ্কার করল, যাদের সে মা বাবা বলতো তারা তা নয়, সে সত্যি কুড়িয়ে পাওয়া ছেলে। পায়ের মাটি সরে গিয়েছিল, তবু প্রথম মাইনের টাকায় মায়ের শাড়ি নিয়েই বাড়ি ঢুকল।
1: এর পরের অনুগল্প কলম দিয়ে শুরু। পাঠিয়েছেন দেবাশিস হাজরা, ভুঁড়ি, পূর্ব বর্ধমান থেকে। অনাথ কাঞ্চন মামার বাড়িতে থাকে। লাঞ্ছনা গঞ্জনায় যখন অতিষ্ট, একদিন চুপে সারে পালিয়ে যায়। ভালোবাসার বস্তু কলম, ট্রেনে হকারি করে সে। এক ডেলি প্যাসেঞ্জার সবগুলো কলম কেনার জন্য ভিড়ের মধ্যে থেকে টাকা দিতে চাইলে নিল না সে, বরং একটি কলম এমনিতেই দিল। ততক্ষণে মামাকে চিনেছে। ফিরে চল কাঞ্চন, কলমের একটা দোকান করে দেব। না মামা, ষোলোর জীবন আমাকে শিখিয়েছে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, এটাই জীবনের নিখাত বাস্তব। ১০ টাকায় ৫টা, ১০ টাকায় ৫টা, হাঁকতে হাঁকতে অন্য কম্পার্টমেন্টে যায় সে।

পরের গল্পে চলে যাই। গল্পের নাম বলিদান। গল্পটি লিখেছেন সৌরেন ঘোষ রায়, ইস্ট সিংভূম, ঝাড়খণ্ড থেকে। একমাত্র ছেলে দীপকের সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে মায়ের আপত্তি ছিল। তবু দীপক মায়ের আপত্তি অগ্রাহ্য করে সেনাবাহিনীতে যোগ দিল দেশের সেবা করার জন্য। যেদিন দীপকের কফিনবন্দি দেহটা জাতীয় পতাকায় মুড়ে ঘরে এলো, সেদিন মা এক ফোঁটাও চোখের জল না ফেলে হাসি মুখে ছেলের গালে চুমু দিয়ে বলে উঠলেন, আজ আমি তোমার জন্য গর্বিত দীপু। আমাদের মতো মায়েদের সন্তানের জন্যই দেশ আজ সুরক্ষিত। জয় হিন্দ।

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর,
1: অনুগল্পের আসরে এইবার যে গল্প পড়ব তার নাম দিয়েছেন মধুরেণ সমাপয়েত। লিখেছেন জন্মেঞ্জয় সাহু, নিউ টাউন, কলকাতা 156 থেকে। সুবীরের বিয়ের পরও তার মা তার পুরো দেখভাল করছিলেন, এতে সুবীরের স্ত্রী অসুখ।

0: এই বৌমাকে ছাড়তে হয়, স্বামীর ওপর স্ত্রীরও তো অধিকার রয়েছে। এটা সত্যি, কঠিন সত্যি। এই কঠিন সত্যিকে তুমি সহজভাবে নিতে না পারলে আমাকে আমার মতো থাকতে হবে। সুবীরের বাবা বললেন, গিন্নি, সত্যেরে লও সহজে। সুবীরের মা বিপদ আঁচ করে বললেন, কঠিন সত্যিকে সহজভাবেই নিলাম।
1: পরের গল্পে চলে যাই। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন গল্প এরই নাম জীবন। অফিস ফিরতি পথে শ্যামল দেখে প্রৌঢ়াটি একইভাবে বটতলায় বসে। জিজ্ঞাসা করে, ঠাম্মা, সারাদিন কার জন্য অপেক্ষা করছো? বাবা, আমার ছেলের জন্য। যাওয়ার কথা সাগর বলে গেল, একটু আসছি, এখনো এলো না। কথায় কথায় বলে, ছেলে কি করে? চোখে শ্রাবণ ধারায়, কারখানায় কাজ করত, সেটা কমাস বন্ধ, পাঁচটা পেট, অভাবে বোনা সংসার। সন্ধ্যা নামছে, আশ্বাসের হাতটা বাড়িয়ে দেয়, পোঁটলাটা সাইকেলে তোলে, মনে মনে ভাবছে, দায়িত্ব যেখানে বোঝা, বাস্তব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কঠিন সত্যিটাকে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM Gold এ অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: আমাদের এই মাসের বিষয় কঠিন সত্য, সেই বিষয় নিয়ে লিখে পাঠিয়েছেন অনুগল্প দীপ্তিনন্দন। দীপ্তিনন্দন গড়ফা যাদবপুর থেকে পাঠিয়েছেন তার অনুগল্প, নাম দিয়েছেন শুধুই সান্ত্বনা। শাশুড়ি রমলা কর্কট রোগের অন্তিম পর্যায়ে কঙ্কাল সার সম্পূর্ণ ন্যাড়া বৌমা পল্লবীকে সযত্নে খাবার খাইয়ে বললেন, ব্যাস আর কয়েকটা দিন, ডাক্তারবাবু বলেছেন এবার একটা জোরালো ওষুধ দিলেই তুমি সুস্থ হয়ে যাবে। পল্লবী মলিন হেসে সায় দেয়। রমলা চলে গেলে ভাবে তার যে আর বেশি দিন সময় নেই, সেই কঠিন সত্যটা সে জানে। গতকাল ডাক্তারবাবু যখন পাশের ঘরেই বলছিলেন, আমি জবাব দিলাম আপনারা ভগবানকে ডাকুন, তখন সে ঘর থেকে সবটাই শুনতে পেয়েছিল।
1: কঠিন সত্য এই বিষয়ে গল্প লিখেছেন আপনারা, পড়ছি আমরা। এবারের গল্পটি লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা রানাঘাট নদিয়া থেকে। গল্পের নাম ফেরা। মেধাবী অমধ্য বিদেশের কর্পোরেট দুনিয়ায় সারাক্ষণ ব্যস্ত, গ্রামের বাড়িতে বয়স্ক মা একা। পুজোর ছুটিতে প্রতি বাড়ি ফিরতে চায় কিন্তু ফেরা হয় না। এখন ফোন করলেই মা বলে, বাবা শরীরটা ভালো যাচ্ছে না, একবারটি বাড়িতে আয়। অবশেষে কয়েক বছর পর মাকে সারপ্রাইজ দিতে বাড়িতে ফিরে ভেসে উঠল অস্বাভাবিক নীরবতা, প্রতিবেশীদের বিষণ্ন মুখ। নিকট আত্মীয় অমধ্যর কাঁধে হাত রেখে বলল, একটু দেরি করে ফেললে বাবা, আজ ভোরেই বড়মা না ফেরার দেশে পাড়ি দিয়েছে।
0: 180 দিন। লিখেছেন অমিত কুমার রায়, পাঠিয়েছেন ঝিকিরা জয়পুর হাওড়া থেকে। চলো দক্ষিণেশ্বরে মা কালীর পুজো দিয়ে আসি, বলল শুভঙ্কর। অর্চিতা বলল, সত্যি? 3 বছরের পিয়াকে নিয়ে দেবী দর্শন করে মন্দিরের দিকে তাকিয়ে আছে শুভঙ্কর। কি দেখছ শুভ? শেষ দেখা। কি বলছো তুমি, এখন খুবই ভালো আছো তুমি? ভালো? আজ 176 দিন। অর্চিতার শরীরে আতঙ্কের তরঙ্গ, মুখে বলল, ছাড়ো তো ডাক্তারের কথা, বাড়ি চলো। কঠিন সত্যিটা জানে অর্চি। ব্রেন টিউমারে ক্যান্সার, মেয়াদ 180 দিন। কঠিন সত্যিটা সত্যিই হল 1 আগস্টে।
1: পরের গল্প লিখেছেন সুদীপ্ত চট্টোপাধ্যায়, সুলতানপুর মেমারি পূর্ব বর্ধমান থেকে। গল্পের নাম শেষ চিঠি। তনয়া, অনেক দিন পর তোকে চিঠি লিখছি, তোর পুরনো ঠিকানাতেই চিঠি পাঠালাম। যদিও ইউনিভার্সিটির শেষ দিনে তুই আমাকে বলেছিলি কোনো ফোন বা চিঠি না লিখতে, যদিও তোকে লেখা এটাই হয়তো আমার শেষ চিঠি। আমি এখন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি। নকিং ম্যান ইজ অ্যাট হেভেনস ডোর। ইউনিভার্সিটিতে তুই ছিলি আমার প্রিয় বন্ধু, সকলে ঠাট্টা করে আমাদের কিউ বলতো। তুই একদিন আমার কাছে নীল গোলাপ চেয়েছিলি, আমি পাগলের মতো তন্ন তন্ন করে সব বাগান খুঁজলাম। আদম ইভের বাগানেও বোধহয় মনে মনে খুঁজলাম, কিন্তু হায় পেলাম কই, শুধু বৃথা সময় নষ্ট। কিন্তু এখন যদি তুই একবার আমার কাছে আসিস, প্লিজ একবার আয়, দেখবি তোকে উপহার দিতে আমার গোটা শরীর কেমন নীল হয়ে গেছে। আমার নীল শরীর সেই কঠিন নির্মম সত্য।

প্রকাশ করছেন যে আজও আজও আমি তোকে ভালোবাসি আর ভালোবেসেও যাব জীবনের শেষ কদিন। ইতি তোর পাগল নীলাঞ্জন।

আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অনুগল্পের আসর। কঠিন সত্যি এই নিয়ে অনুগল্প লিখেছেন বিশ্বনাথ বন্ধু, কৈচর, পূর্ব বর্ধমান থেকে। ব্রিজ পেরিয়ে মাঝমাঠে ট্রেনটি থেমে গেল। ট্রেনটি দাঁড়িয়ে হুইসল দিচ্ছে দেখে সুনীল বলল, নিশ্চয়ই কেউ মাথা দিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই একটি ফোন পেল সুনীল। লাইনের পাশে পড়ে থাকা মুন্ডহীন ডেড বডির পকেটে পাওয়া মোবাইলটির সূত্র ধরে আপনাকে ফোন করছি। আপনার গ্রামের সন্নিকটস্থ রেলব্রিজের কাছে এসে দেখুন ছেলেটিকে শনাক্ত করতে পারেন কিনা। বাড়ি থেকে বেরোতেই সুনীল শোনে তার ভাই সুইসাইড করেছে। সে অনুতপ্ত, এই কঠিন সত্যিটা কোন কুক্ষণে তার মুখ থেকে বেরিয়েছিল।
1: পরের গল্প লিখেছেন শৈবাল মাইতি মইপিঠ, সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গল্পের নাম স্নেহের তরণী। আন্টি চকলেট দাও। এই নাও বাবা তোমার পছন্দের চকলেট। আসলে আমার জীবনের শুরুটা মধুর হলেও কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জীবনে নেমে আসে কালো মেঘের ঘনঘটা। কাজল মেঘের সজল ছায়ায় সযত্নে লালিত উথাল পাথাল মাতৃস্নেহ মনে আনে ক্ষণিকের শান্তি। এ যে আমার ভালোবাসার বাগানের প্রথম ফুল। কর্মসূত্রে সোজা রাস্তা না গিয়ে ঘুরপথে স্কুলের সামনে দিয়ে এসে দুধের স্বাদ ঘোলে মেটাই। আসলে আমি মা, সত্যকে তো কোনোদিন অস্বীকার করতে পারি না।
0: সত্য যে কঠিন। বংশীধর ঘোষ পলসোনা কাটোয়া পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন এই অনুগল্প। রমেনবাবুর একমাত্র পুত্র প্রদ্যুত রায়ের বিবাহ খুব ঘটা করে সম্পন্ন হল। সম্ভ্রান্ত রায় পরিবারের মেয়ে রাজন্যার রূপের আলোয় উদ্ভাসিত হল রায় পরিবারের প্রাসাদ। মধুচন্দ্রিমা আর অষ্টমঙ্গলার পর দুটো দিন নববধূর সান্নিধ্য থেকে প্রদ্যুৎ পুনরায় পুঞ্চ সেক্টরে সেনা ছাউনিতে ফিরে যায়। এক সপ্তাহ পর্যন্ত প্রদ্যুৎ নিয়মিত ফোন করে বাড়ির খবরাখবর নিত। তারপর হঠাৎ যোগাযোগ বন্ধ। তিন দিন পর দুপুরে বৃদ্ধ দম্পতি তাদের পুত্রবধূকে নিয়ে আহারে বসেছেন, এমন সময় সেনা ইউনিট থেকে ফোন, আতঙ্কবাদীদের গুলিতে শহীদ হয়েছেন মিস্টার প্রদ্যুৎ রায়।
1: পরের গল্পে চলে যাই। গল্প লিখেছেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। গল্পের শিরোনাম সরুন। বিদ্যালয়ের বিদায় বেলায় মাস্টারমশাই বলেছিলেন, মনে রেখো, চোখের বদলে চোখ নিলে একদিন পৃথিবীটাই অন্ধ হয়ে যাবে।

সময় গড়িয়েছে। সেই ছাত্র আজ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে। চারদিকে হিংসা, প্রতিহিংসা আর উস্কানির বিষাক্ত হাওয়া। এক অনুষ্ঠানে বৃদ্ধ মাস্টারমশাইকে দেখে সে প্রণাম করতে ঝুঁকল। মাস্টারমশাই তার মাথায় হাত রেখে শুধু বললেন, মনে আছে? ছাত্রটি মুখ তুলতে পারল না।

0: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর,
1: অনুগল্পের আসর, কঠিন সত্য, এই নিয়ে অনুগল্প লিখে পাঠিয়েছেন সৌমিত্র ব্যানার্জি সল্টলেক থেকে। তপসে, খাতাটা রাখ। ফেলুদা চারমিনার ধরিয়ে বলল। লালমোহনবাবু হতবাক হয়ে সোফায় বসে। তার মানে? জটায়ুর গলা কাঁপল। হরিপদবাবুই? হ্যাঁ। ফেলুদার চোখে ঠান্ডা দৃষ্টি। যিনি গত 20 বছর ধরে আপনার সবচেয়ে কাছের মানুষ, তিনিই আপনার পাণ্ডুলিপি চুরির মূল চক্রী। লালমোহনবাবুর বিশ্বাসের রঙিন চশমাটা যেন ভেঙে গুঁড়িয়ে গেল। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি সব সময় সুখের হয় না, মন ভাঙলেও এই কঠিন সত্য আপনাকে এবার মেনে নিতেই হবে।
2: আমি চলে যাই পরের গল্পে। গল্পটি লিখেছেন রীনা দাস সরকার, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। কর্তব্যে ভালোবাসায় অসাধারণ স্বামী, সন্তানদের প্রতি স্নেহশীল আদর্শ বাবা, বর্তমানে প্রতিষ্ঠিত সন্তানেরা, আজ দোহে অপূর্ব কাটে প্রেমের দ্বিতীয় ইনিংস। একদিন অতি অসুস্থ বৃদ্ধ ভদ্রলোকের অকপট স্বীকারোক্তি, আমি তোমাকে ঠকিয়েছি। মল্লিকার সঙ্গে অল্প সময়ের অবৈধ সম্পর্ক হয়েছিল। কেঁদে ফেললেন। যখন আমাদের ছোটটি জন্মালো, ও এসেছিল সেবা করতে। কঠিন সত্যের সম্মুখীন বৃদ্ধা, তার পায়ের তলার মাটি সরে গেছে, চোখের জলে ভাসলেন তিনিও। কি বলবেন মৃত্যুপথযাত্রী মানুষটিকে? ভাবলেন, ক্ষমা পরম ধর্ম।

কেয়া মাইতি পাঠিয়েছেন অনুগল্প কঠিন সত্য। কেয়া মাইতি পাঠিয়েছেন দিলশাদ গার্ডেন নিউ দিল্লি থেকে। সার্জারির পর অপারেশন থিয়েটার থেকে অপস গাইনি ডিপার্টমেন্টের জেনারেল বেডে পারমিতার জ্ঞান ফিরছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পেল তাঁর সদ্যজাত শিশুটির কান্না। পরক্ষণেই আবার অজ্ঞানতার গভীরে ডুবে গেল। সৌমেন্দ্র এবং পারমিতার সযত্নে লালিত প্রথম সন্তান ছিল এটি। স্টিল প্ল্যান্টের হসপিটালে সোনোগ্রাফিতে পুরোপুরি সুস্থ সন্তানের স্পন্দন অনুভব করেছিলেন তাঁরা। অ্যামনিওটিক থলিতে জল না থাকায় শিশুটি মারা যায়। বেশ কিছুক্ষণ পর পারমিতার জ্ঞান ফিরতেই দেখল সৌরেন্দ্র চ্যানেলে ফুলে যাওয়া যন্ত্রণা কাতর হাত দুটো ধরে অঝরে কাঁদছিল। কি হয়েছে? পারমিতার সকৌতুক প্রশ্ন। আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। কথাগুলো কাঁটার মতো বিঁধছিল পারমিতার। এই

0: সত্যটা সন্তানহারা মা মেনে নিতে পারছিল না।
1: পরের গল্পে চলে যাই। শুভব্রত সাহা সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, গল্পের নাম মৃত্যু। মেধাবী ছাত্র ছিল সুমন, অভাবের সংসারের হাল ফেরানোই ছিল তার জীবনের লক্ষ্য। কিন্তু ডেঙ্গি জ্বরে যেদিন বাবা মারা গেল, সেদিন বড় হওয়ার স্বপ্নটাও যেন শেষ হয়ে গেল। পড়াশোনা আর হয়নি, নিজের আর বিধবা মায়ের পেট চালানোর জন্য সে শ্মশানে ডুমের কাজ করে। মৃত্যু নামক কঠিন সত্যিটাকে এখন প্রতিদিন অনুভব করে সে। সে দেখে কেবল শবদেহ নয়, রোজ কত সুমনের স্বপ্ন ওই লেলিহান শিখায় পুড়ে এক নিমেষে ছাই হয়ে যায়।

0: ডক্টর সুদীপ্ত রঞ্জন সাহা, জেকে মেডিকেল হসপিটাল রোড, কোচবিহার থেকে পাঠিয়েছেন অনুগল্প কঠিন সত্য। ছোটবেলায় রবিবার সন্ধ্যায় গুরুজির কাছে চলত আমার বেহালা শেখার ক্লাস। ঘরে ঢুকেই গুরুজি আলো নিভিয়ে দিতেন, তারপর আমার দু চোখ বেঁধে দিতেন। অন্ধকার ঘরে বাজাতাম হায় কেসে বিজুরি চমক, কাফি ঠাটের গান। উনি বলতেন, রেওয়াজের সময় শব্দ দিয়েই দেখো, তবেই রাগের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবে। পরে কঠিন সত্যটি জানতে পেরে চমকে উঠি। ছোটবেলায় গুরুজি দুর্ঘটনায় একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, নিজের প্রতিবন্ধকতাকে জীবন দর্শনে পাল্টে ফেলেছিলেন তিনি। তারই প্রতিফলন ঘটেছিল গুরুজির শিল্পী সত্তায়।
1: এবারে যে গল্পটি পড়ব, গল্পটি লিখেছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। শিরোনাম খেতে দাও। সন্দেহের বশে স্ত্রীর উপর অভিমান করে

ছিল নরেন। স্ত্রী কেঁদে ফেলে বলল, আমাকে অনর্থক সন্দেহ করো না তুমি, আমি অন্যায় কিছু করিনি। পাড়ার লোক আমাদের ঘরে শান্তি নষ্ট করে সংসারটা ভাঙতে চাইছে। সীতার মতো অগ্নি পরীক্ষা দিতেও সে রাজি হল। স্ত্রীর কথার মাঝে নরেন এক কঠিন সত্য খুঁজে পেল। বাইরের মানুষের কুচক্রে তাদের সুখের ঘর নষ্ট হচ্ছে। ভুল বুঝতে পেরে নরেন চুপ হয়ে গেল। মনের সব বিষাদ ঝেড়ে ফেলে সুর নরম করে সে বলল, অনেক হয়েছে গিন্নি, দাও এবার খেতে দাও।

এর পরের গল্প, নাম দেবযান, পাঠিয়েছেন সুনেত্রা সাধু চুঁচুড়ো থেকে। কাজটা অবিনাশের পক্ষে কঠিন ছিল না, লোকে বেচুবাবু বলত, এখন বেকার। ভাবেননি দেবযান অ্যাপে নাম লেখাবেন, আত্মহত্যার প্ররোচনা দিতে হবে, টাকা মিলবে, সে টাকা কে দেয় কেন দেয় সেটা ঝাপসা। বোঝানো হয়েছিল অনিচ্ছুক মানুষের বেঁচে থাকার মানে পৃথিবীর ভার বাড়ানো, ওদের মৃত্যুই ভালো। কিছু আত্মহত্যা তৃপ্তি দিত, মাংস কিনে বাড়ি ফিরতেন, মনমরা মেয়েটা ভালো খায়, ওর কিসের যে দুঃখ। এমনই এক সন্ধ্যায় থানা থেকে ফোন, আপনার মেয়ে কি মেট্রোয় ফেরে?

0: কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

ছোটবেলা খুঁজছি। অনিমা গুছাইত বাসুদেবপুর খঞ্জনচক হলদিয়া থেকে পাঠিয়েছেন এই লেখা। এজেবাবু শুনছেন, এটা সীমন্তপুর তো? আচ্ছা, ওই ওইখানে একটা স্কুল বাড়ি ছিল, আর ওইখানে খেলার মাঠ, পাশে প্রকাণ্ড বট গাছ, আর ওই ওই ওই যে দূরে মাইতি বাড়ি, তাদের বুঝি এখানে কেউ থাকে না? তিনকড়িবাবু বলেন, ছিল আগে, তাদের আর কেউ বেঁচে নেই। এক ছেলে আছে, উনি এদিকে কখনো আসেন না, ও সব ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়েছে। স্যার, আপনি কাউকে খুঁজছেন? অবনীবাবু উদাস গলায় বলেন, ছেলেবেলা, আমার ছেলেবেলাকে খুঁজছি।

0: অনু গল্প শুনছেন। এবারে কিন্তু শেষ গল্পে চলে গেলাম। শেষ গল্প, এই সপ্তাহের শেষ গল্প, অর্থাৎ এর পরে কিন্তু আবারও চতুর্থ শুক্রবার আপনাদের সঙ্গে অনুগল্পের আসর বসবে। কঠিন সত্য এই শিরোনামে গল্প লিখেছেন ডক্টর তীর্থদীপ সিনহা। না, কোথা থেকে লিখেছেন সেটা কিন্তু জানাননি। হাসপাতালের শয্যায় মায়ের হাতটা শক্ত করে ধরেছিল রিমি। মা কষ্ট চেপে মৃদু হেসে বললেন, ভয় পাস না, আমি আছি তো। কয়েক ঘন্টা পর সেই হাতটাই নিস্তব্ধ। রিমি বুঝল, সবচেয়ে বড় মিথ্যেও কখনো কখনো ভালোবাসা থেকে জন্ম নেয়। আর সবচেয়ে কঠিন সত্য হল, প্রিয় মানুষ সবসময় পাশে থাকে না, থেকে যায় শুধু তার ভালোবাসা।
1: আর এই অনুগল্পের সঙ্গেই আজকে আমাদের এই অনুগল্পের আসর থেকে ঝুমুর আর প্রযুক্তিকে বিদায় দিন। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সকলে ভালো থাকবেন। আর একটা খুব পজিটিভ গান, সেটাই রেখে যাচ্ছি আমরা। আর সেই গান শুনতে শুনতে আজকের মতো শুভরাত্রি জানাবো আমরা।
0: শুভরাত্রি।

গানে গানে এবারে আপনার জন্যে শিল্পী সুরজিৎ, রূপম, শুভজিৎ, সৌমিত্র, উপল, সিধু এবং অনিন্দর সমবেত কণ্ঠ। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

شادنوتا دیباشیر ای সময় দাঁড়িয়ে এই সময় সময় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককে আমাদের 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ঘড়িতে এই মধ্যরাত এবং আজকে সারা দিন আমাদের চারিদিকে আজ এই উদযাপন এবং এই স্মৃতিচারণা এবং এই সব কিছুরই প্রতিফলন খানিক আজকের এই গানের মধ্যে দিও এখন পরপর আপনার জন্যে গানে গানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। আজ 15ই আগস্ট, আমাদের ভারতের জীবনের এক পরম পবিত্র দিন। এই সেদিন যেদিন পরাধীনতার শৃঙ্খলা ভেঙে জন্ম নিয়েছিল স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম ভারতবর্ষ। আর এই দিন আমাদের সত্যি রক্ত আর আত্মত্যাগের যে স্মৃতি, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু কিংবা মাস্টারদার সূর্যসেনী, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার সকলের স্মৃতিকে ফিরিয়ে দেয়। এমন জ্বলন্ত স্মৃতি, এমন মুখর স্মৃতি আমাদের আলোড়িত করে। আর আজকের দিনটা আমরা আমাদের মতো করে পালন করি। প্রত্যেকের পালন, প্রত্যেকের মূল্যায়ন আলাদা। প্রত্যেকেই দিনটা নিয়ে এক আলাদা ভাবনা রাখেন, বিশেষ ভাবনা রাখেন। কিন্তু আমাদের মনেরও তো স্বাধীনতা আছে। কখনো কখনো আমরা অনেক ছোট ছোট টুকরো টুকরো জিনিসও কিন্তু স্বাধীনতা খুঁজে পাই। তা কেমন সে নিয়ে কথা হতেই পারে। তবে এখন আবারও গানে ফেরা যাক। গানে গানে এবারে আপনার জন্যে শিল্পী হৈমন্তী শুক্লা এবং তারপরে শিল্পী মান্না দেয়।

শুনছেন আধুনিক গান, এখন শিল্পী পূরবী মুখোপাধ্যায় এবং এরপর শিল্পী অনুপ ঘোষাল আপনাদের জন্য। স্বাধীনতার এই মধ্যরাত্রে শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 101.1 FM গোল্ডে।

ছোটবেলার স্বাধীনতা দিবস আমাদের জন্য সত্যি এক মুক্তির হাওয়া ছিল, অর্থাৎ প্রতিদিনের অনুশাসন থেকে বেরিয়ে একটুখানি মুক্তির স্বাদ।

পতাকা উত্তোলন, কুইজ প্রতিযোগিতা, সকলের অংশগ্রহণ, দেশাত্মবোধক গান গাওয়া এবং অবশ্যই আমাদের দেশকে, আমাদের দেশীয় পতাকা এবং সমস্ত শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের দিনটা কোথা থেকে যেন পেরিয়ে যেত। তবু এক অদ্ভুত স্বাধীনতা ছিল সেই দিনটা, এই যে সকলের সঙ্গে মিলেমিশে উদযাপন, সেও তো আরেক খুঁজে পাওয়া, আরেক আমাদের মনের মধ্যেকার লুকোনো স্বাধীনতা। তারপর অবশ্য তার অনেক পরিবর্তন ঘটে, তবে এরকম ছোট ছোট স্বাধীনতাগুলো কিন্তু সে সময় আমাদের আস্বাদ পেতে ভালোই লাগত। আর তারপর তারপর কি সেটা আমরা জানব আবারও গানের ওপারে। এখন আপনার জন্য শিল্পী ইন্দ্রাণী সেন এবং তারপরে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, গানে গানে আছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। 15 আগস্টের এই মধ্যরাত, স্টুডিওর ঘড়িতে রাত 12:59 হয়ে 16 সেকেন্ড। এখন আপনার জন্যে গানে গানে শিল্পী লাবণী লাহিড়ী এবং তারপর শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন আধুনিক গানেরই পথ চলা।

মা আসলে মাটির মতো, সত্যি তাই। আর আজ সেই দেশ মাতৃকার জন্মদিনও বলা যেতে পারে, আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস। আর সেই সমকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গানে গানেও আমরা চেষ্টা করছি সেই সুর এবং সেই আবহ বজায় রাখার। আপনি আছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবার গানে গানে শিল্পী ইমন চক্রবর্তীকে শুনব, এবং তারপর পাহাড় মাটিতে হারিয়ে যাওয়ার গান শিল্পী রূপঙ্কর বাগচী।

একটু আগেই মনের স্বাধীনতার কথা বলছিলাম, বা বলা যেতে পারে আমাদের ছোট ছোট স্বাধীনতাগুলো যা আমরা একসময় খুব উপভোগ করতাম, বা বলা যেতে পারে এখনও আমাদের এই ব্যস্ত জীবনে যদি তেমন একটু স্বাধীনতা পাই তাহলে তা আমাদের মনে খুশির রেশ এনে দেয়। ছোটবেলায় যখন এই পুজো, যে পুজো আসছে তাতে আমাদের প্রথম বেরোনো, বন্ধুদের সঙ্গে একসাথে বেরোনো, কিংবা রাত জেগে ঠাকুর দেখা, তা কিন্তু আমাদের এক শৈশবের স্বাধীনতা। কিংবা বলা যায় যখন আমরা সকলে মিলে পিকনিকে যেতাম, বা একসঙ্গে কোনো একটা ভ্রমণের অভিজ্ঞতায় যেতাম, তা ছিল আমাদের জীবনের কোনো এক প্রথম হারানো স্বাধীনতা। বলা যেতে পারে আমাদের সেই সব ছোট ছোট খুশির হারানো স্বাধীনতা, যা আজ হয়তো আমরা চাইলেই পেলেও পেতে পারি বা পাই, কিন্তু প্রথম সেই যে স্বাধীনতার স্বাদ, প্রথমবার একা বেরোনোর, বা প্রথমবার অনেক কাছের মানুষদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে বেরোনোর, বা একটুখানি যাকে বলা যেতে পারে অনুমতি পাওয়ার, হয়তো রাতে বেরোনো অথবা এমন কোনো জায়গায় যাওয়ার যেখানে আমাদের মন খুব খুশিতে ভরে ওঠে, ঠিক সেরকম ছোট ছোট স্বাধীনতাগুলো আমরা কিন্তু এখনও পকেটে নুড়ি পাথরের মতো কিংবা চ্যাপটা গোলাপের মতো জমিয়ে রাখি। এবারে আবার গানে ফিরে যাই। গানে গারে এখন আপনার জন্য শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং তারপর শিল্পী অখিল বন্ধু ঘোষ।

স্বাধীনতার দিবসের প্রাক্কালে আবারও আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর বলছিলাম আমাদের ছোট ছোট স্বাধীনতাগুলোর কথা, যা আসলে আমাদের ছোট ছোট খুশিরই নামান্তর। এই যেমন আমাদের প্রথম কোনো শখ পূরণ, যা আমরা নিজেরা নিজেদের জন্য করতে পেরেছিলাম, কিংবা হয়তো অন্য কোনো প্রিয় মানুষের জন্যে, অথবা এমন কোনো মানুষের জন্যে বা এমন কারোর জন্যে যাদের জন্য আমাদের মন করতে চেয়েছিল, তাও তো এক প্রকার স্বাধীনতাই। সত্যি আসলে আমরা সত্যি স্বাধীন কি না, বা আমরা স্বাধীন হয়েও আসলে কতটুকু পরাধীন, বা আমাদের চারপাশে নানান বিষয়ের জন্য আমরা স্বাধীনতা নাকি পরাধীনতার এক মিশ্র বন্ধনে আবদ্ধ, তা হয়তো আমরা জানি না। সেই প্রশ্নের উত্তর তো খুঁজে চলি, কিন্তু এই যে ছোট ছোট স্বাধীনতা যা আমাদের মনকে এক মুক্ত আকাশের ছন্দ দেয়, তাকেও কিন্তু আমরা উদযাপন চাইলেই করতে পারি। এখন আবার গানে গানে হারিয়ে যাই আপনার জন্য। এখন শিল্পী স্বাগত, এবং তারপরে শিল্পী অমরিক সিং অরোরা। শুনছেন অনুষ্ঠান DTH বাংলা পরিষেবায়।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:38 হয়ে 15 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপের এআইআর বাংলায় চ্যানেলটি, যেটি আপনি পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যের মধ্যে পেয়ে যাবেন উপরের বাঁদিকের রেডিও এই অপশনটির মধ্যে। এছাড়াও মৈত্রী অ্যাপে এবং FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। এখন আপনার জন্য গানে গানে শিল্পী ইলা ভট্টাচার্য।

মনের স্বাধীনতার কথা বলছিলাম, বলছিলাম যে আমাদের সেই সব ছোট ছোট স্বাধীনতাগুলোর কথা যা আমাদের কাছে বড় প্রিয়। আজও আমরা হয়তো আমাদের ব্যস্ত জীবনে যখন ফিরে তাকাই তখন মনে হয় যে ওই স্বাধীনতাটা ঠিক যেন অন্য রকম ছিল, যেন মনে হয় তা বড় আপন ছিল, বড় কাছের ছিল। আসলে আমরা এখন এই যান্ত্রিক জীবনে এবং আমাদের রোজকার পথ চলার জীবনে হয়তো প্রথম স্বাধীনতা পাওয়া বা যাকে বলে আজ বেশ স্বাধীন অনুভব করছি এমন যে ভাবনাটা, সেটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি বা অনেক অনেক বড় বড় আমাদের বিভিন্ন জটিলতা, বিভিন্ন কাজের মধ্যে হয়তো আমরা সত্যি সত্যি সেই আমাদের হারানো ছোট ছোট স্বাধীনতাগুলোর আস্বাদ এখন আর তেমনভাবে অনুভব করতে পারি না, কিন্তু তাও যেন তারা মনের কোনো কোণে সুপ্ত থেকে যায়। এই যেমন ধরুন আজকে শেষ করব লেখার স্বাধীনতার কথা দিয়ে বা আমাদের গান গাওয়া। আমরা যারা লিখতে পারি বা আমরা যারা লিখতে পছন্দ করি, যাদের কলমের আঁচড়ে ফুটে ওঠে কোনো শব্দচয়ন, অনুগল্প, কবিতা অথবা অন্য কোনো কিছু, তারাও কিন্তু একভাবে আমাদের মনের ভাবকে স্বাধীনভাবে ফুটিয়ে তুলতেই পারি। কিংবা ক্যানভাসে এঁকে ওঠে শিল্পীর আঁকা তার মনের ভাব রঙে আলপনায় তুলিতে অথবা চারকোলে পেন্সিলে যখন ভরে ওঠে, সেও কিন্তু এক স্বাধীনতারই ভাব প্রকাশ। আর এই ভাব আদান প্রদানের মধ্য দিয়েই চলে আমাদের এক স্বাধীন সত্তাকে লালন করা। তাই এভাবেও আমরা ভাবতে পারি আমাদের স্বাধীনতার কথা, বা বলা যেতে পারে এই উপলব্ধির মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের স্বাধীনতার বার্তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ স্বাধীনতার প্রাক্কালে আরও একবার শুভেচ্ছা জানাই এবং গানে গানে এখন আপনার জন্যে লোপামুদ্রা মিত্র, এরপর শিউলির গান দিয়ে শেষ করবো আজকের আধুনিক গানের এই ঘন্টা। কিন্তু এরপর নিয়ে আসছি আপনার জন্যে বাংলা ছায়াছবির গান, শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:02 হয়ে 54 সেকেন্ড। এখন সময় আপনার জন্যে বাংলা ছায়াছবির গানের। শুনছেন অনুষ্ঠানটি টিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 MHz, FM গোল্ডে এবং মৈত্রী অ্যাপে। সীতা ছায়াছবি থেকে শিল্পী মান্না দে, বিকে ঝার কথা এবং নীতা সেনের সুরে এই গানটি আপনার জন্যে প্রথমেই রাখা হলো।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়া এফএম প্রচার তরঙ্গে। এখন আপনার জন্য চতুরঙ্গ ছায়াছবি থেকে এই গানটি, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

স্বাধীনতা দিবসের এই মধ্য লগ্নে এই মধ্যরাত্রিতে শুনছেন গান। আজ 80তম স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করলাম, আর এখন শুনছি বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠান। গানে গানে এখন আপনার জন্যে অপর্ণা ছায়াছবি থেকে রেখেছে এই গানটি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শিল্পী রবীন চট্টোপাধ্যায়ের সুরে। শুনতে থাকুন ডিডিএইচ বাংলা পরিষেবা।

রূপম ইসলামের কণ্ঠে এবারের গানটি শুনব বাঘা যতীন ছায়াছবি থেকে, নীলায়ন চট্টোপাধ্যায়ের কথা এবং নীলায়ন চট্টোপাধ্যায়ের সুরে।

গানে গানে এখন শিল্পী অমিত কুমার। বাঙালিবাবু ছায়াছবি থেকে গানটি শুনবেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং বিদ্যুৎ গোস্বামীর সুরে।

0: সত্যজিৎ রায়ের কথা এবং সুরে হীরক রাজার দেশে, এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি, শিল্পী অনুপ ঘোষাল।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক।

শুনছেন বাংলা ছায়াছবির গান। স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:50 হয়ে 4 সেকেন্ড। সময় আছে আরও খানিক বাংলা ছায়াছবির গান শুনবার, তবে এর পরবর্তীতে অর্থাৎ এর পরের ঘণ্টাতেও কিন্তু আপনার সঙ্গে আমি আছি, আমি অর্ঘতাপা, এবং শোনাব আপনাকে নানা রঙের গান। আপাতত বাংলা ছায়াছবির গানের এই দেশে, গানের এই ঝর্ণাধারায় আপনার জন্যে অনুরূপ মল্লিক এবং লাইভ রুম কয়ার, এদের সমবেত কণ্ঠে মেঘে ঢাকা তারা ছায়াছবি থেকে এই গানটি শুনবেন। দেবজ্যোতি মিশ্রের সুরে এবং আব্বাসউদ্দিন এবং কমলেশ্বর মজুমদারের লেখায় গানে গানে এখন আপনার জন্যে মেঘে ঢাকা তারা থেকে অনুরূপ মল্লিক এবং লাইভ রুম কয়ার।

এখন শুনবেন ইমন চক্রবর্তীর কণ্ঠে গান, এবং গানটি ব্রহ্মার্জুন ছায়াছবি থেকে। রবীন্দ্রনাথের সুরে এই গানটি এখন আপনার জন্যে।

বাংলা ছায়াছবির গানের এই পর্বে এই ঘন্টায় আজকের শেষ গান আপনার জন্য অনুপ ঘোষালের কণ্ঠে ঝড় ছায়াছবি থেকে। গানটি লিখেছেন প্রশান্ত ভট্টাচার্য এবং সুরকার শিল্পী নিজেই। এই গানটি দিয়ে আজকের এই ঘন্টায় গানের আসর শেষ করছি, কিন্তু আবারও ফিরে আসছি এক্ষুনি নানা রঙের গান নিয়ে। এই গানটির পরে ভোর 3টা থেকে ভোর 4টে পর্যন্ত আপনার সঙ্গে আরও একবার নানা রঙের গানের বেলা নিয়ে।

স্টুডিওর ঘড়ি সময় বলছি রাত 3:03 হয়ে 27 সেকেন্ড। এখন আপনার জন্য নানা রঙের গান, ভোর 4 পর্যন্ত আছি নানা রঙের গানের এই সম্ভার নিয়ে। প্রথমেই আজকে নানা রঙের গানে দেশাত্মবোধক গান নজরুল গীতিতে। প্রথম গানটি নজরুল গীতি সমবেত কণ্ঠে। এই সুর, এই দেশাত্মবোধক সুরের ঝর্ণাধারা আমাদের সঙ্গে গানে গানেও আজ থাকবে সঙ্গী হয়ে। শুনছেন অনুষ্ঠান DTH বাংলা পরিষেবায়, এবং মধ্যরাত্রের শেষে ভোর রাত্রে আরও একবার জানাই আজকের এই 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা সমস্ত শ্রোতা বন্ধুদের। গানে গানে এখন আপনার জন্যে নজরুল গীতি সমবেত কণ্ঠে।

তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তোলে, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু তোলে কপল তলে, বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর আগে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয়।

আর ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 এফএম গোল্ডে। স্টুডিওর ঘড়ি সময় জানান দিচ্ছে রাত ভোর 3:46 হয়ে 50 সেকেন্ড, অর্থাৎ আর খানিক সময়ই আছি আপনাদের সঙ্গে। দেশাত্মবোধক গানে গানে আজকে পেরিয়ে গেল এই বেলা। মধ্যরাত থেকে শুরু করেছিলাম যে আসর, তা প্রায় শেষের পথে। এখন রবীন্দ্রসঙ্গীতে শুনছি সেই দেশমাতৃকার বন্দনার সুর, আর খানিকক্ষণ আপনার সঙ্গে থাকব। তারপর আপনার জন্য অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা থাকবে। এখন গানে গানে আপনার জন্য অশোক তরু বন্দ্যোপাধ্যায়। শুনছেন নানা রঙের গানে রবীন্দ্রসঙ্গীত।

শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়। আজকের শেষ গান স্বপন সোমের কণ্ঠে, আর এই গানটি দিয়ে আজকের মতো এই আসর, এই নানা রঙের গান এবং আজকের এই স্বাধীনতার মধ্যরাতে আপনাদের সকলকে, সকলের সঙ্গে গানের এই অভিযাত্রা, এই যাত্রাপথ শেষ হবে। কিন্তু অনুষ্ঠান শুনতে থাকবেন এবং কান রাখবেন আকাশবাণীর বিভিন্ন প্রচার তরঙ্গে। আজকের মতো যেতে যেতে আরও একবার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই স্বাধীনতার পূর্ণ লগ্নে। গানে গানে এখন শিল্পী স্বপন সোম।

শেষ হলো আজকের মতো আপকে নিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বরী মুখোপাধ্যায়, রাগ জনপুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জনপুরি। তবলা সঙ্গতে ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। এবার শুনবেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নটভৈরব।